এতক্ষণ পুরাতনী অনুষ্ঠানে শুনলেন টপ্পা ঠুমরি এবং বৈঠকি গান। শিল্পী ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। এখন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং পরে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে জয়ন্তের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: কষ্ট কারণ কারণ করে যা দুলে লেবং রম না নিফাই দি হুকো লেবং খালাই তো বাইকে মানে আবন ন রমনে ওলকে ও কুইলা নি যে বিদ আবন রম হকতা ইনকা আবন কারে মত দাংটনি কক থাক দাংডন কারে নাই নেন তে তাম তাম মং বাইক দাল যত
1: তে তাম মং
0: কা নিন ইয়া গত আংগো কো কবাং মা ও যে কলং মা পনি মুং তাম ছাগার দি
1: অমং খা চং প্রেং
0: হুম বন চং প্রেং হনো না
1: চং প্রেং বনে বখাই তো সানা থাকা ম গিটার হাহাই পিয়া বাবি নি বুতং খা তুং থাম তুং থাম ওকে কিসা টিউন ব আলাদা খাই ফাইও জুদা খাই
0: ওকে ডিপ্রেশন গিটার
1: সানা থাকা ও হাই না কলাই থাঙ্গো
0: মনে মনে আসে ওয়ান সুকুই মে আজ যে ডিপ্রেশন যে চিনি যে তাম মুংবাই লম মুংবাই আসকে রিচ আপনি কাছে মাংপলি ইংকা ও চম্পরে
1: আগে তো চিন বড় গিটার তো নুসনু গিয়া কো মা হাই কিয়াবা গিটার হাই কে সনাম যাক
0: সনাম যাক অববাই কে সাম গথ নানি অববু কিশন কো গিয়া তার তং থাম বাই না দা গো আং বোর সাম ন খনার নাই
1: তে কেরেন কেরেন তামান তাছিরা আগে

0: অর্থকে উত্তরাগিনী উত্তরাগিনী ফুরুং কেঙ্কে অসুমুনি অখরাং আবার একটু তামসা সানাই বোখানো পশম সারি
1: হুগ্রগ
0: হুগ্রগ নিনি খাই কবি হুগ হাইছে মা দোসে তেতাম খাই সাকি মানে খাফ্রাই মানে খানা মুসলমান পাইছো গিয়া হাই নিব কিসা কিসা গবানকে খার তাম খার
1: গবানকে আমি মাইকে তালচাফুর মশামানী মামিতা মশামু অমনি মশামুন কিসা তাম খানা মানে

0: অবকে দক্ষিণ রাগিনী রাঙ্কাই রাগিনী কাবিসিং নাম খাচলা ও জি জাদুনি রগ
1: চিনি জাদুনি রসামগ রাগিনী তো সারটা হাইতং চিনি উত্তর রাগিনী দক্ষিণ রাগিনী মেইন গেতাই দুনা রাগিনী পৈসা রাগিনী কম হাইতং
0: আচ্ছা ও যে ওয়াইন খিলিমার ওকে আবকে
1: আমব মানো আমি উত্তর রাগিনী হাই নকলাই থাকো
0: ওয়াইন খিলিমানী নিসা খান

0: চিনি চিরিচি তিনি তামুং লমুং আবো মডার্ন মডার্ন তো তঙ্গাই মডার্ন যেতে খে আবু খেপে মানা তে কমায় তুই চিনি চিরিচি তিনি তামুং লমুং কমায় তুই অব হাকি না তং তুং আবু নয় গজানা নাই চিনি জরা পাই থাক জরা ফাই ফাইরে রুগি ফেগেবা নার না নাকি পাই থাক তামু খাই চং পেন্দা খাই সময়দা খাই না নিনি সারেন্দা দা দাং দা বুবনও খার নাই খা তো কাইসা খার না মানকে
1: সময় তামসে না আনি যতন মা
0: সময়ছিমি সময় বাই সময় নিছিমি সে চেঙি ফেকাবা
1: ওয়াটি মেসে মেসে মাল পাই থাক
0: তাও

chung hara japung kanalai tongo jarawo ilim kring pandao hongke padi tabo kanalai ne tabo sa jaraman mani kok poro kok tuma bo bagro hayung go ham ya tong halo kung gi tong mani bishin go bo barot kha than cha cha ka te krak nahar mung no tui ham krani lamo bus kang gi tong go huni shaka montri bakram narendra modi dili katal ne rastrapati bhavan miya phil jisha niti ayog ne governing council koklam shalai ma wa manja kai tripura ni ham krani juda juda bakhak no romiti shaka montri akra professor dr manik shaha juda juda ham krai kanang tang bathang ni shep bai bai thang chuk jak bodol rok no rang thong te chuk jak klai ti shanaro nahari haste hapang chai to ki shamung tangi dongo huni shaka haste pha indro shenna reddi nalo kendro ni berai khiri kok chong lai no hak tor te phatar hak to ni berai khiri rok ni bagai barot ni bishin kaisha karak te chubamung bekrepas nam ti shana bagai shak thar kha kamini lukurok ni juda juda nangma shep rama puar mungo kaham kuk shamung tangma bai taklai bishini e governors award haktor gnangui ni bishingo ulnei thayo tongo shalthang hankorni bijoynagar kami panchayat khwai bekhaste habanogomia hankhor beremni khet bachao abhijan shamung batang songchajakha shalthang tripura hankhor beremni nokha shalini বিষ্ণুদেব মুকুমু চেরাই রগ্নি থুমনুখ বাতাই মং মিয়ানি সিমি আগরতলা মুক্তদারা অডিটোরিয়াম চেংজাখা ফিফা হায়ুংকা ফুটবল বাতাইলাই মুঙ্গ পান্ডানি বিশিংতি চেংজাখা হায়ুংকাপনি পুইলা থংমুঙ্গ মেক্সিকো দক্ষিণ আফ্রিকানো নৈ বুক চাকলনি ফের বাই মেচেনখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকল চাক ব্রি রগ্নি অরুণী ক্রিকেট বাতাইলাই মা ও মিয়া থংমুঙ্গাইথাম অংখা বসকাং দাম নৈ চি ব্রিয় হাস্তে নিজ তহাঙ্করণ ফেরাঙ্কগৈ কিষানি সিমি বুং খর খরকে ওয়াতে ওয়াইমানোহনি হজাক মং রেখা নবার দিবার নাইখং তিনি সালনি শাকানি তুংমারি শাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি ও টঙ্গানো আশাক জরাতে খানা পাইকা তাবসু জরা মানমানি কক বড় কক তোমা বুবাগ্রহ

0: थाकाय जों सायमानो जेरायंखा जिनि थिनां इंगे ओ थिनां न जों साजा खायै बंनि थिनां गाहाम गोरोंखाय तिसानान बागै जिनि कमिशन माने चाइल्डस कमिशन सामुंख्लायले दङ गोबांमा जागावनो जों अवेयरनेस प्रोग्राम जेरै रंनि जे राइट्स थि अमनति जों सामुंख्लायले दङ তাই অমনি বাগিন যং পইলা সাইমান নাই যে চেরাই সাবনহীন যং তাবক সাইমান নাই চেরাই আচাইদ্রব নিসিমি উমর যে চেরাই নি উমর আচাইদ্রব নিসিমি আঠারো বছর জড়াতে বরণ যং চেরাইহিনি রম ইংকাই অ চেরাই রং ন সামুং খাইরিখাঙ্কাই কেরং রাইদাতে মাজরা রিজাংনাই অমনি বাগিন চেরেরগুংখা খুমহাই নংথাজিং সাকা বংনি থিনাং চিংসাজা খাইনাম বাগৈ বড় লেখাপড়া খ্লাইনাই যত চেরাই রবে বাকসানো থুঙ্গৈ আকৈ তরি লগৈ বংনি থিনাং চিংসাজা খাইনান বাগৈ যে কোনো বুমা বুফাপা নংথু বরণ লেখাপড়া মাস মা ফোরংনাই অমংখা বংনি কাইসা অধিকার এবা মানথাই অমনো কারিব গবাংমা বরণ যে হানাং পিনাং খাইমানি এবা বরক বাই যে চায়া সামুং খাইমানি অমরক নব যত বুমা বুফানো সিতাই খেলায়ও অমরক নব কাশুনানি নাঙ্গ তাই অমনি বাগিন তাবুগ্রম দি দোকান ফানংথু এবা রাবার বাগানো ফানংথু হায় একেবা চা বাগান রোগ যং তামনু জেরে রং নুই সামুং খাইমানি নগো ইংকা ও সামুং খাইমানো যং মা কাশুনাই বংনি থিনাং যং সাজা খাইনানি বাগৈ লেখাপড়া মা ফুরংনাই ইংকে অর থেকে সাং সানানি মুজুঙ্গ যং জেরে রং ন সামুং খাইমা সিমিয়া অমনি লগে লগে চিনি কমিশন গবাংমা স্কুল রগো জং অ্যাওয়ারনেস প্রোগ্রাম খলাই তঙ্গ ও অ্যাওয়ারনেস প্রোগ্রাম নি বিশিঙ্গ তঙ্গ চেরাই উমর সকসইয়া জরাও কাইমা নি নতুই হাই একাইবা ড্রাগস নতুই হাই একাইবা চেরাই রং বাহাইকাই বংনি রাইটস এবা অধিকার এবা মান থাই ন বরক সিনানি না অমর নতুই জং গবাংমা জরাও গবাংমা জাগাও ন অ্যাওয়ারনেস খলাই তঙ্গ যং তাবো চেরাই সামুং খাইমানি লগে লগে অমতে হাইব নগো বুমা বুফা রং পয়সা নগ নু খুঙ্গ আজিরি নানি বাগৈ চেরাই রং ন সামুং খাই দিব ইংকা অমন লগে লগে নুগো নকশা নক গব যে সামুং চুবা চুপ খাই নানি বাগৈ যং চেরাই চিকন চিকন বিশেষকে বুড়ি বসা রং ন সামুং থেপমান নুগো ইংকা অমন খাঙ্কাই লেবার ডিপার্টমেন্ট নি রুলস অনুযায়ী এবা কেরং রাইজাতে মাজরা বেরজাংনাই অরমতি হাইকে বো খাই তংখাঙ্কাই সামুং চায়া খাই তংখাঙ্কাই বড় মাজরা বেরজাংনাই ও মাজরা অংখা পঞ্চাশ হাজার টাকা জরিমানা তাই অমনি লগে লগে দুই বছরনি জেল আবার কোন কোন জায়গাও অমতি হাই কিন মাজরা বেরজাগৈ কেরঙ্গ রাইজাতি খব জাগৈ বন জেল রবং মানে নগু
1: ও চড়াই রংতে হাই চড়াইনি অমনি চড়াই রঙাই তামনি সানাই দামসা এবার গন্টা কাইসা সামু তাংলা খাই তাই কাইসা হাঙ্গা খাই বিশি চিনি নিশিমি বিশি চিব্রে নি বিশিঙ্গ যে বড় রং সামু তাংলা খাই আবহ হাঙ্গা খাই তামনি সানাই দাম চিব্রে এবার চোদ্দ ঘন্টা সামু তাংলা খাই আপুর বসুন আপন চড়াই রং সামু তাংলো খাও তাই
0: সরকারি সিমি গবাং মা বন সেব সাবজাগ যে চেরাই পড়ি তঙ বন পড়ি বাকি মাসো চার হাজার কে রং দিব অমন কারিব বিনি যদি কেব নগ নুকুঙ্গ কিং তংখাঙ্কাই বতংনানি বাকি এবার লেখাপড়া খাই থানানি বাকি আঠারো বছর জড়াতে বিনি উমর কাশুয়া জড়াতে বতঙ্গই চাওই লেখাপড়া খাই থানানি বাকি বন সরকারি সিমি যদি সাইমা কাঙ্কাই বন হুম হাই একেবারে সিসে আয় তনি যাগো আরো তনি বন লেখাপড়া বখলারি যাগো তাই সামুং রকব ফুরং যাগো তা তাগ্রম দি কোনো মেকানিক সামুং এবার লেখাপড়া যে গরং এবার খাইনা মুচুঙ বন লেখাপড়া খাইতেনিও চুবাচু হাই একেবারে চিকন বিকন সামুর হ্যাঁ হ্যাঁ তাগ্রম দি ওয়াথানি পানং যে কোনো মেকানিক সামথানি পানং খা বন চুবাচু খাই যাগো তা ইংকাই ভোকেশনাল ট্রেনিং হ্যাঁ আমি রো ফুরং যাগো হুম রগো ফানংখা এবার নগো ফানো তং দি বন দংখাঙ্কাই চার হাজার টাকা খাই প্রত্যেক মাস রাজু বাচু রিজা গো
1: আমাকে হাপাং দাঁড়া নাই কেন্দ্র হাপাং দাঁড়া
0: আমার হাপাং তে কেন্দ্র হাপাং খরং নি মিলি ন ও স্কিম নি সাম যা অমো স্কিম সাম কাঙ্কাই অ রং রক বরক চুবাচু মানে মানতা ইংকে ওর সাতাই কলাই যেসা সামুং পানং তো যে চেরাই উমর আঠারো বছর কাশু গিয়া বর্ণ যদি সামুং খেলাই কাঙ্কাই কেরং রাইজাতে বড় মাজরা বেরজাং নাই

0: যে ক্লারিনের ইংকে অমন কারি বচুং জরা জরা নগো যে চেরাইনি উমর চোদ্দ বছর নি সেলাই ইংরি থাকা কবাং পি আঠারো বছর নি সেলাই কাশুয়াকু কাশুয়াকু বড় নকশা নৌকারি ও ফাননানি ফান অংখা এবার কেবল চুবাচু খাইনানি অংখা মানে যে সামু বিনি লাইফ মানে কোনো রিক্স করে কোনো হরগানা থানা নাইয়া এবার কোনো কাম করা খাইনা নাইয়া এবার বিনি লাইফ নিয়ে কোনো রিক্স করে এমতে হ্যাঁ সামু রকব চিকন মিকন খাই নাই খাই মানু অবহিংকা আছে গড়া কেরং মাজরা বের জায় গেতা যে খাইরে নাই
1: রাজ্যে খাইরে নাই রং আগে থেকে আসে থাকছেন তো সঙ্গে লাগে ফার ফাং নি চৌ বাসো মানো যে চেরাই রং নাইকল নাই করে বা তালাফে খাই নাই করে নং নক কেউ চবো নাই করে বা বোমা বাই
0: বেলাই কাহাম কক সংখ্যা বুকুজু যে চেরাই ব যদি বিন নগ্ন খুঙ্গ কে বুমা বুফা করে ফিয়াবে বিন যাইতে গুস্তি তো তংলে হিঙ্গে হায় একেবারে নকশা নৌ গাড়ি নিয়ে যে টং নাই র বরক বন চুবা বিমান আও চুবা চুখলাইনে হিঙ্গে পুইলান সারা ভারত গুনাঙে ন কাইসা চাইল্ড হেল্পলাইন নাম্বার তঙ্গ অমংখা 109 অর্ব কল খাইমান হায় একাইবা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটি হিনি তঙ্গ কাইসা খাজা হিংকাই হায় একাইবা চাইল্ড লাইন হায় একাইবা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সিডিপিও তঙ্গ সুপারভাইজার রক্তঙ্গ হায় একাইবা যে অঙ্গনওয়ারি ওয়ার্কার রক্তঙ্গ বরং নি থানিব ও চেরাইনি চুবা চুব সানি মানু হিংকা আইন তিন হায় একাইবা চিনি কমিশন তঙ্গ ও কমিশন বড় যদি ফাই সাপাইকে আঙ্কায় হায় একেবারে যে নকশা নক আর গানানি যে বড় রক বড় ফানো খবর রহক আঙ্কায় চং বন ও চেরাইন চুবা চুরি নাই বিনি যদি কেব বোমা বুফা করি হায় একেবারে বোমা বুফা তং ফানো যে নুকুং চুগিয়ানি বাগে বলেখা পড়া খাইমেয়াং তংখা হায় একেবারে সা খামিয়াং তংখা হায় একেবারে বন হানাং পিনাং খাইজাকা হায় একেবারে যে পক্সো অ্যাক্ট যে অ্যাক্ট নি বিশিংতে খরকসা বুড়ি ফানংথু চলা বসা পানংথু রমফ্রে সম্প্রে খাইজাং মানে অমনি ইয়াগনি কাশুনানি বাগে বড় চংবাই যোগাযোগ খাইমানো হায় একেবারে সিডিপিও হায় একেবারে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি হায় একেবারে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ন তঙ্গ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তো তঙ্গ ন চাইল্ড হেল্পলাইন নাম্বারও কল খাইমানো 109 আর দেখেন ও চেরাই রং চুম চুবাচু রিউই মানো
1: আশ্রাইনি কেব মানে জাতি গোষ্ঠী হাকসাল তঙ্কা বা খরিখা আপরো খরক সাসে আশ্রাইন চুবান চুমে আ বরক ফান তো 109 তো খালাই
0: কল খালাই মানো
1: বফান আর চুবাচু রান বাকি সাকলাই মান বলে যে আং বিন গোষ্ঠী আং বিন বাকি সাইমে আমি কোন ক করি বলে বেলে কাহাম ক
0: বিশিংতেই আমন বাগে ন কেব লুকুর ন কয়না মুসুঙ্গ কেব অমতি হাই চেরাই রং ন তা তনে দি কোনো দোকান ফানো সামুং খাইনান বাগিব তা তন দি হায় একাইবা রাবার বাগান ফানং থু হায় একাইবা বিভিন্ন যে মেকানিক্স নি দোকান যে জায়গাও বাইক রক সাইকেল রক সামো আর রোগো হায় একা মিষ্টি দোকান রোগ চং কর্মচারী হিসাবে চেরাই রং তনমান নগো অম বেলাই চাইয়া অমন বাগিন চং কমিশন নি এঙ্গই প্রচার খাই তঙ্গ হায় একাইবা সিচারের মূ সামু খাইলাই তঙ্গ তিনি জিরানিয়া আম চাই পঞ্চায়েত সমিতি হল অমনোরোগীন চং কাইসা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওয়ার্কশপ খাইলাই তঙ্গ তাঙি হিংকাই কং কবাংমা জাগাও নগো ইট বাটা ফানংথু চা বাগান ফানংথু বা বাজার রগো ফানংথু চেরাই রং লেবার হিসাবে বরং সামু খাইলাইনা বাকে নারগি তনমান নগো কিন্তু অমর সিচারিনা বাগিনো চং কমিশন জায়গা জায়গাও ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স ইনি সাম জাকা অর এডুকেশন ডিপার্টমেন্ট ইংকাই লেবার ডিপার্টমেন্ট হায়কা বা চেরাই নাইকল ফাং দপ্তর তঙ্গ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট হিনি তঙ্গ অমর উন্নতি ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স আর সাম জাকা ও ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স কমাংমা জায়গা জায়গাও নাইচমো যে ব দোকানো চেরাইনো তো নিজা

0: বাবু ইটবাট চেরের নুরি সামংখ্লাই যাক অমন নাইচুমি নাই যদি মানজা খাঙ্কাই গ্রাক মাজরা বের যা গোবন তাই জরিমানা বো খাই যাগ ইংকা অমতি হাই খাইয়ানে বাকি না প্রত্যেকটা ইটবাটা নিয়ে মালিক রো বেচেন কক সালাইও হাইকে বা বাজার কমিটি নি যে আরো যে সেক্রেটারি তংনাই প্রেসিডেন্ট তংনাই বরণ চং আওয়াই খাইয়ে তো নিব তাঙে হিংকাঙ্কাই অমতি হাই খাইকাঙ্কাই নর গ্রাক মাজরা বের যাং নাই অমতি হাই কোন চারাই রং ন আঠারো বছর কায়া জরাতে কোন চারাই নর সামগতা নারক দি তাই অমতি হাই যদি কেবল নারকি তংখাঙ্কাই বরক মাজরা গ্রাক মা বের যাং নাই ইংকাই বরণ যদি প্রত্যেক মাস চার হাজার কাই বন রং চুবা চুরি জাগনাই হাইকে বা বিকে বকরি হিংকাই বা বন ও তুই হাই হুম যে জায়গা বোমা বোপা করি আমি হাই জায়গা ফোন তনি জাগুতা তংফানো চং বরং মা বুজগ তাঙে হিংকাই অম কাইসা কেরং ক্রাক খাজা তাঙে চিনি চেরাই রং চিনি থিনা ও থিনাং যদি বতাবুক লেখাপড়া খাইয়া সামং খাই মা চাও হংকাই বিনি থিনাং পুরানো অন্ধকার এবকে বা মনাক যাক হিংকা অমনি বাগিন চং তাম খাই প্রত্যেকটা জায়গাও ন আওয়াই মংখলায়ও যে অমতি হাই কোনো চেরাইন তা তন্দি চেরাইন যদি অমতি খাই সামংখলা রেখাঙ্কাই গ্রাক মাজরা মা বের যাং নাই তাই অমনি বাগিন নরণ ব মানে জরিমানা তো তঙন তঙ হাইকে বা জেল বঙ্গ আমি হে চেন বরং মা বুঝুই মা সাহতা ইংকে বড় বুঝিব বুঝিমা বাগিন যদি বিন দোকান রগ বা অমতি হাই মা খা চেন কবং মা যে ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স বা নংখা এবার চিনি কমিশন হই চেন যারা জগড়া জড়াবো এমতি হাই ভিজিট খাইকে আঙ্কাই মানজাগো মানজাকাঙ্কাই চেন বরণ বুঝুগি সাবো তাই যদি বোমা বোফা তঙ্কাই বোমা বোফানি আগতে হাই ইয়াফারি রহর আর বোমা বোফানো চেন বুঝগো যে নং চেরাই পরিণান থাকা আঙ্কাই রং পয়সা করি হিঙ্কাই চুবাচু যত দিক দিয়ে মাননাই হাইকে বা ব যদি বোমা বোফা পান যে বড় চুবাচু মাইয়াং তঙ্কাঙ্কাই বরং চুবাচু খাইনেন বাকে গভর্নমেন্টনি খাক্তে চুবাচু খাইনেন বাকে বরং রং পয়সা রকব রিজাগু হাই তাইক নুখং বিগেরা যদি চুগিয়াং তঙ্কাঙ্কাই দিতা
1: আর সিং যতন সাইমান চিনি চেরাই রকম খাই চিনি থিনাং তাং হিমালে অ জরা বড় লেখাপড়া খাইনেন জরা বই গাহিকে ন থংমব বড় থংনাম চুংজাগ তং থক তংনাম চুংজাগ চা কথক চানাম চুংজাগ ফিয়া গবাং মাম হাই নুখং দঙ জেন নুখং আ জরা নম্বর মানি মিয়া কেন বড় তাম মা খাই বুমা বাপা ন মানে ও কঙি মা থাম যে আনি বসানো আং সামন খালাই নি আসার তাই কোন আনি লামা করে হিনে বড় আজি নন গুলি নন বগে বসার মার হরো আমতি ন গুলি না স কে সং গবাং মা তাব কামিয়াম চাইরগো ন গই দঙ যে আং আনি বসানো সামন খালাই না আস আনি বসা গবাং মা নাং জানি মিয়া বইনিবো সাপন বাইনাই দঙ ছ বখর সাপন বিন বহক পন বাচি থ নে আমতে বসং ন গই দঙ গা আ জরা ও লেসং বর ন ন আমতে রং ন দন কামি আমতে রগো বদন থাম
0: যত জায়গা নো থাঙ্গো চং কামি আম চাই তাম হিন্দি দলি হিন্দি যত জায়গা নো চং সামুং খাইও তাই যত জায়গা নো থাঙ্গি নাই নাইও যে চেরাই লেখাপড়া খাইমি আং তংখাই বন লেখাপড়া খাইনানি বাগে বোমা বোফানো চং সাও যে বম লেখাপড়া ফুরুং দি হাই একাই বা কেবল সরি হামি আং তংখাঙ্কাই বন চোবাচু রং পয়সা চোবাচু রিজাগো সরকারনি বিখাক্তে ইংকে তাবো যে চেরাই বুড়ি বসাপা নংথু চেলা বসাপা নংথু আমি চোবাচু তো মানো ন যে লেখাপড়া খাইনেন বাগেই মাসো চার হাজার টাকা খাই মানো ইংকা অমনো কারিব বুড়ি বসা রং ন লেখাপড়া খাই মানে ইয়াগুলো হাই একাই বা যে নুখুং বিগেরা বিগেরা বলতে নুখুং চৌগিয়া আরো হংকাই তামুখাই চিনি ত্রিপুরা হাস্তে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা হিনে খাই যাখা আরো পঞ্চাশ হাজার রং বুড়ি বসা আচাই খাই ন বুড়ি বসা খরক সাপা নংথু খরনি নংথু যে ফ্যামিলি অন্তদয় কার্ড দঙ্গ বরণ চুবাচু রিজাগ অম আঠারো বছরের উল ন ফিক্সড খাই রিজাগ আফরো আঠারো বছরের উল ও রং বরক দিশাই মানাই অম লেখাপড়া খাইনানি পানো বরক ও রং বই খাই মানো হাইকে বা কাইজানো বরজানো ফানো অংখাঙ্কাই বড় ও রং সবাই মানতা ইংকা অমন কারিব

রগবো নুব বা নিউজ রগবো খনাব যে চলা বসা অমতে জায়গা রমপ্রে সমপ্রে খাইজাকা এবার বুড়ি বসা খাইজাকা খাইজাকা অঙ্কায় ও কেরং রায়দানী বিশিংতুই যত কিছু আইন বিশিংতে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট ও আইন বিশিংতুই যতন অমন নাইকল জাগতা ইংকাই অরতে কেছে ছানা মুসুঙ্গ চুং চেরাই বসা চিকন চিকন রং ন পৈলানি সিমিন মানে কেবল যদি তাংখা আঙ্কায় তাংখা আঙ্কে বলতে শাক তাংখা আঙ্কায় যে জাগাব শুধু বুমা হিনজানে সিমি তাঙে মানো বা বিনি খাজা পানঙ্কা এবার বিনি ফিকুংনি বখাক পানঙ্কা আমতে রগ কেবল হামজাগি পানংথু এবার বন বামখা আঙ্কায় শেখরূপ নিজে বাম মানে চেরাই বসা চিকন ছাড়ন পানো আমতে হাই খাইনানি ককরুই যদি খাইজাগি তঙ্কা আঙ্কায় বাক্সা বুমা বুফা অমন কাশ না নিকলাইও যে আমি হাই তা খাই দি অমনি কেরং তঙ্গ যে নং কেরং রায়দাতে যদি অমতি হাই যদি কেবল কাম চায়া খাই তঙ্কা আঙ্কায় মাজরা বেরজাংনাই অমংখাঙ্কাই পক্সো এক নি আন্ডারক লাইও অমন কারিব চুং গোবং মা জাগাও স্কুল রগ বেড টাচ গুড টাচ অমনি বাগিনে ফুরঙ্গ তাঙে হিংকাই চিনি বাক্সা চেরাই চিকন চিকন র বরক সাইমিয়া বাক্সা উমতে হাই নুগো চুং নক নুখুঙ্গ ন কেব মানে খা বিশিং বিশিং হামিয়া ওয়ান ছুগি নাই বরি বুসারক রমফ্রে সফ্রে খাইমানি হা একেবার চলা বুসারক নব উমতে হাই রমফ্রে সফ্রে খাইমানি অমন নকশা নক আরিনি বড় রং ন খাইও জর জর চুং উমতে হাইব নুখা বুফা বসা জন রমফ্রে মানে উমতে হাইব চুং নিউজ রগ নুগ হিঙ্গে অ জাগাও ন বেলাকে চুং ওয়ানমা নিকলাইও তাঙে হিঙ্গে চিনি সমাজ ব্যবস্থা বা উমচুক জাগাও সগৈকা যে বুফা বসা জন রমফ্রে আমো বসুক যতই খোনাতইয়া কক কলাইকে আমো সানানি কক রই বেলাকে ন খা দুঃখ নামমানি ক হিঙ্গে আমন বাগেন যে বুমা বুপা হিঞ্জাং নাই এবার যে গার্জেন হিঞ্জাং নাই বড় বেলাকে ন সতর্ক মা তঙ্গ তাঙে হিঙ্কাই বুড়ি বসা বিশেষকে বুড়ি বসা ন চমা নাইকল তাঙে হিঙ্কাই বিন লগে কোনো অমতি হাই হামিয়া সামুং রক তাংথু হামিয়া কোনো হামিয়া চায় রক তাংথু হিনে আমন বাগেন বেড টাচ গুড টাচ বা বাহাইকে তাঙ্কা আঙ্কাই কে বক্রগ তাঙ্কা আঙ্কাই আমো আশীর্বাদ রিমা হাইকলাইও আমো হিঙ্গাঙ্কাই কাহাম যাতে চেরাই বসা চিকন ছান বরক মা চুং মা বুঝোগতা যে কেব বক্রগ তাঙ্কা আঙ্কাই আমো গুডটাচ আমো কাহামনি বাগে ফিয়াবা কেব খাজা রমখা আঙ্কাই এবার কেব প্রাইভেট পার্টস রমখা আঙ্কাই যে জায়গা বুমা সিমি তাঙে মানো বা নাই মানো কিন্তু কেব তাই কুবনি বড় নাইমিয়া অমতে হে জাগা রগো যদি কেব নন তাঙ্কা আঙ্কাই লগে লগে ন নর প্রতিবাদ খাই দি বা কাশু দি তাই লগে লগে ন ভাই নি নিজে গার্জেন তংনাই বুমা ফা নংথু বুফা ফা নংথু বন সাদি হিনে চুং চেরাই রং ফুরঙ্গি তি সাবো আমনি বাগিন কামে আমজাই ফানংথু দলিউ ফানংথু বিশেষকে চিনি বুড়ি বেসার সতর্ক মা তঙ্গ কেবল যদি নংবাই আমতে হাই সামু সিতরা খাই তংখাই লগে লগে ন বন প্রতিবাদ খাই দি কাশু দি তাই লগে লগে ন লাচি আকারে থানা এফআইআর খাই দি থানা এফআইআর খাইমার লগে লগে ন বন যত বখাক্তি চোবাচু রিজাগো ইংকাই রাং পয়সাও চোবাচু রিজাগো তাই সরকারের তরফ থেকে বন বিনি যে ট্রিটমেন্ট না খাঙ্কাই চুং আমি হাই গোবাং মা ঘটনা চিনি অরফ হাইও যে তেহাই রেপ খাঙ্কাই চোবাচু নানান বাগে হাই একেবার সারাই গিয়াঙ্গই বা বিনি নগণ বোতা ফানংখা বা বুফা পানংখা বা বিনি যে জাইতে গুষ্টি ফানংখা ববাই ফানো বম দেখাই রমফ্রে সমফ্রে খাইজা কাঙ্কাই সারা গিয়াঙ্গই তঙ্গ আমতে হ্যাং ফাইকে আঙ্কাই যেন বনো তামকাই বনো বুঝবো নং তা কিরি দি তা লাচি দি অমো কোনো লাচি নেন কক করে নং বাই কাইসা সামুং সিতরা খাইজা খা নং মনি প্রতিবাদ মা খাই নাই তাই লগে লগে ন নং থানা থাঙ্গাই এফআইআর খাই দি তাই লগে লগে ন পুলিশ হইতে বো অমন অ্যাকশন না হারে ও যে খাইনাই ন রম চুমতে হ্যাঁ গোবাং মা কেস নুখা যে রমজাং মানে তাই মাজরাব বেরজাং মানে ইঙ্গরো অপক্সো একট তাই কিছু আং সানামু চুঙ্গ তাও চেরাই উমর কাসুয়া জর কাইজাক লাইখা দো হামজাক লাই ফিয়া বা জুর খাইফানো কাইখা বা কাইজাকা চলা খড়কসা বিনি উমর পঁয়তাল্লিশ পানংখা পঁয়ত্রিশ পানংখা কিন্তু বুড়িনি উমর আঠারো বছর কাসুয়া কো অমতি হাই যদি জোর খাই কাইজা খাঙ্কাই আ জাগাও পক্সো অ্যাক্ট গলায়ো চুং সালকিসা সেকাং নোখা উদিপুরনি কাইসা ঘটনা চলা বাই বুড়ি হামজালে কাইজা লাইফান বুড়ি নোমর কাসু গিয়াং মা বাগৈ বন পক্সো অ্যাক্ট নি মাজরা বেড়ে শাস্তি রিজাক খা অম যাবজ্জীবন জেল ইংকাই অমনি বাগৈ ন যে উমর কাসু গিয়া চলা ফানংথ বুড়ি ফানংথ কাইজানে ক গিয়া কাইজা খাঙ্কাঙ্কাই অর বুড়ি ফান বন জবরদস্তি যদি কাইজাগৈ খারি ফান তলাঙ্কা এবার মানে তামির কিডনি পান খাইকা আ ক্ষেত্রে আঙ্কাই যদি ব কেস খাইকে আঙ্কাই পক্সো কেস নে আহত ক্লাই নাই অনেক সময় ও পক্সো এক নি দা অঙ্ক তুই মাজরা বেরজাং নাই খাইজাং নাই তা যে খাই নাই যে চলা গাউন বাগেন আমার বেলাখেন মাজরা

0: রাগ কেরং রাগ অমনন বাগিন যতন সিতাই কলায়ও কে বমতে হয় কাম সিদ্রা তা খাই দি তাই চ যে বোমা বোপা হিনজাং নাইব বিশেষ করে চিনি বুড়ি বসাপা নং তো চলা বসানপা নং তো যে চেরাই হিঙ্গাঙ্কাই বরং চাইকলি মাতন নাই চামে আমার নগো যে আহিন ইয়াকারি তো নিমানি চেরাই পরীক্ষা পরীক্ষা পড়িয়া খে পড়িয়া আমি হাই খেলাইয়াও যত বোমা বোপান সাক থাক তাই নিজে যে চেরাই ইংখা থিনাং বন থিনাং চাজা খাইন বাকি লেখাপড়া ফুরংনা নাই জরা জর বনি যে অধিকার তোমনি অবরংব সিনান নাই তাই বি যে ডকুমেন্টস নামমানি বি আধার ফা নং তো বার্থ সার্টিফিকেট ফা নং তো তাই যে যে যে নামমানি থিনাঙ্গ লেখাপড়া খাইতানি পা নং তো যে যে ডকুমেন্টস নামমানি আমি যত্ন তংনানি নাঙ্গো অমন বাকি আং যত্ন কইনান মসুঙ্গ যে চিনি চেরাই রং চং বেলাখেন সাকথারি নাইকলান নাই
1: পাইথাকো বেলাখেন কাহাম কখনা লাগে পক্সো কেরং এবার পক্সো আইন লগে আঙ্কাই থাকতে থাকতে জরা তো তাই কিসা সাং খা মসুঙ্গ আবো হাতে পক্সো যে তংমানি আইন তারপর সঙ্খনাও এফেয়ার খাইমানি এফেয়ার খাইমানে রম দেওয়া বেড়ে রং ফেরা জাকা রম দে উদয়পুর ব উদয়পুর বেড়ে ফেয়াবা ব আগর তলাও এফেয়ার খাইনানি এখানে রং জাকা মানে রম দি ব আরে রেপ খাই জাকা আগর তলাও ওকে বাক্সা সাও ব উদয়পুর ন এফেয়ার মা খাইনাই আগর তলা মা খাইয়া অমহাই রং কেস দো গমহাই রং পেতা মনাই
0: ব নারে বি ঠিকানা উদয়পুর ফিয়া ব রেপ খাইজাকা আগরতলা আমি কোনো ক গিয়া ব যে কোনো জায়গা নো জিরো এফেয়ার খাইমানো এফেয়ার খাইকাঙ্কায় লগে লগে নো ব যে জায়গা নে অ্যাড্রেস আবার যে চালাবনো খাইনায় বি অ্যাড্রেস নো আ থানা যে থানা নে আন্ডার বি ঠিকানা আ জায়গানো রহ যাগো এবং আ জায়গানো হয়তো নো বন রম যাগো রমিনাই তুই কেরং রায়দানি বিশিং তুই বন কোর্টও রহ যাগো কোর্টও প্রমাণ মা খাইনাই যে বমতে খাইকা আমার যত কিছু ও বুড়ি যে খাইজাং নাই ব থাকাই নং থাঙ্গো এফেয়ার খাইকে নঙ্গো অমুক কোনো ক গিয়া যে যেখানে বিনি ঠিকানা আরও ন থাঙ্গে এফেয়ার খাইনে নঙ্গো অমুক কোনো ক গিয়া যে কোনো জায়গা নো জিরো এফেয়ার খাইমানো জিরো এফেয়ার খাইকা আঙ্কাই আমার লগে লগে নো সামু খাই যাগো
1: আমাই আঙ্কাই চঙ্গে দিনে খানা লাইখা হায়ং চড়াই সামু দাঙ্গা মানে কাসমা সালো লগে কবা মা ক খানা লাইখা তাই খানাই তংনাই তাকো মুখক সং নরক ব খানা খানা হানাই ওয়ান ছগো তাই তিনি নেও সালন তাই সাং মৈদ খাই লাই তিনি ন পান্ডা অরণ থাকলাইছে তাই ফাইমান ফাইনাই চিনি ম্যাডাম ন ফাইনহাই পাইফ্লেয়া হামবাইয়া ফারে তিনি ন পান্ডা অরণ বাইরে খুলমকা
0: খুলমকা

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তুলতে প্রতিটি দেশবাসী কাজ করবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে আয়োজক ইংল্যান্ড আজ বার্মিংহামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া ও বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে এবং দেশের উন্নয়নের চিত্রকে রূপান্তরিত করছে। তিনি আরও বলেন, গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে এবং এর ফলাফল বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান। শ্রী মোদী বলেন, সরকার সক্রিয়ভাবে স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপগুলিকে সাহায্য করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশের নারী শক্তি জাতি গঠনের মূল ভিত্তি। দেশের মা, বোন এবং কন্যারা তাঁদের অসাধারণ প্রতিভা ও দক্ষতার মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে ভারত মাতার গৌরব বৃদ্ধি করছেন।
1: আমারি বহনো কে পাস হুনর ভি থা,

0: लेकिन उन्हें पूंजी और अवसर नहीं मिलते थे। 3 करोड़ महिलाओं को लखपति दीदी बनाने का जो संकल्प किया था वो पूरा हो चुका है।
1: কেন্দ্র সরকার প্রতিষ্ঠান, শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রে গ্রাহকদের খুচরো বিক্রয় কেন্দ্র থেকে মোটর স্পিরিট ও হাইস্পিড ডিজেল কেনার ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে এবং তাদের নিজস্ব কনজিউমার পাম্প থেকে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে বলেছে। পশ্চিম এশিয়ার চলতি সংকটের ফলে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটেছে তার পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে জ্বালানির ঘাটতি রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এই বিধিনিষেধ 90 দিন পর্যন্ত বলবৎ থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। 1885 সালের পূর্ববর্তী টেলিগ্রাফ আইন এবং 2023 সালের নতুন টেলিকমিউনিকেশন আইনের কাঠামোর মধ্যে জারি হওয়া বিভিন্ন নির্দেশিকাকে একত্রিত করে এই খসড়া বিধি তৈরি হয়েছে। মন্ত্রক জানিয়েছে এই বিধিগুলি বর্তমানে প্রচলিত ব্যবস্থাকে সহজ ও সুশৃঙ্খল করার পাশাপাশি টেলিভিশন ও রেডিও সম্প্রচার ক্ষেত্রে ব্যবসার সুযোগ বাড়াবে। খসড়া বিধিতে একাধিক নির্দেশিকার পরিবর্তে একটি একক নিয়ন্ত্রক কাঠামোর প্রস্তাব করা হয়েছে। এই খসড়া বিধি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। জনসাধারণ আগামী 27 জুলাই পর্যন্ত এই বিষয়ে তাদের মতামত ও পরামর্শ জমা দিতে পারবেন। অসম ও নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র, অসম এবং নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেই ফিও রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। চলতি সংঘাতের প্রভাব মোকাবিলায় শক্তিশালী ও বৈচিত্র্যময় সরবরাহ ব্যবস্থা, ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি এবং নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নিয়ে ড জয়শঙ্কর বলেন সংঘাতের প্রভাব কেবলমাত্র সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার বাইরেও ছড়িয়ে পড়ে। তিনি জানান সংঘাতের প্রভাব নিরসনে এবং কূটনীতির অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে ব্যাপক ঐক্যমত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং এবং সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবির মহাপরিচালকেরা। উল্লেখ্য, অমরনাথ যাত্রা আগামী 3 জুলাই শুরু হবে এবং 28 আগস্ট পর্যন্ত চলবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন 2047 সালে বিকশিত ভারত গড়ে তুলতে প্রতিটি দেশবাসী কাজ করবে। কলকাতায় আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো এই রাজ্য কেন্দ্রের সব সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। কেন্দ্রে 12 বছরের সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন 12 বছরের সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ এবং দেশের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল ট্রাম্প ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন। একই সঙ্গে ইরানের তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্রগুলি নিজেদের নিয়ন্ত্রণের কথাও বলেছিলেন তিনি।
2: The war with Iran, and we're going to be subject to finalization of documents, which should get done over the next few days. Probably have a signing maybe in Europe, and great thing. Stock market's up 1,000 points. That means they like the deal. See, that means they like the market goes down. That means they don't like the deal. The strait will officially open as soon as we sign, which could be soon, very soon.
1: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে 16 জন প্রাণ হারিয়েছেন, আহত 37 জন। খাদ্যশস্যের দাম কমানো, বিদ্যুৎ এবং মৌলিক অধিকারের দাবিতে চলা একটি শান্তিপূর্ণ আন্দোলনের উপর পাক বাহিনী গুলি চালায় বলে অভিযোগ। জানা গেছে পাকিস্তান সরকারের নীতি ও বেআইনি দখলদারির বিরুদ্ধে রাওয়ালকোটে প্রায় 60 থেকে 70 হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। গত মঙ্গলবার এই অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 30 জন প্রাণ হারান এবং প্রায় 200 জন আহত হন। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA এর চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলেগু দেশম পার্টির বাসিয়াম রামকৃষ্ণন, সানা সতীশবাবু ও চিত্তপয়লা বিজয় এবং জনসেনা পার্টির লেঙ্গামেনিনী রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিতা রানী তাঁদের নির্বাচিত হিসেবে গ্রহণ ঘোষণা করেন। ভারতের বিশিষ্ট শুটিং কোচ এবং এশিয়ান গেমসের স্বর্ণপদকজয়ী যশপাল রানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল 49 বছর। গতকাল রাতে দিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপ থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 2024 সালের প্যারিস অলিম্পিকে মনু ভাকেরের ঐতিহাসিক ডাবল ব্রোঞ্জ পদক জয়ের ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে যশপাল রানা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যশপাল রানার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেন, শুটিংয়ে অসাধারণ কৃতিত্বের মাধ্যমে যশপাল রানা দেশকে গৌরবান্বিত করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, একজন পরামর্শদাতা হিসেবে তরুণ ক্রীড়াবিদদের গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অনন্য অবদান ছিল এবং তাঁর মৃত্যু ভারতীয় ক্রীড়া জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজটেক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। অন্য ম্যাচে ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে ভারতীয় সময় রাত 12:30 আগামীকালের প্রথম ম্যাচে ক্যানাডা বসনিয়ার বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় ম্যাচে আমেরিকা মুখোমুখি হবে প্যারাগুয়ের। মহিলাদের টি-20 বিশ্বকাপের খেলা আজ শুরু হচ্ছে। এডভাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রোববার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। ব্যাডমিন্টনে অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের মহিলা সিঙ্গলস সেমিফাইনালে উঠলেন ভারতের PV সিন্ধু। তৃতীয় বাছাই সিন্ধু আজ সিডনিতে কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের চেন সু ইউকে 21-6, 21-9 ব্যবধানে পরাজিত করেন। সেমিফাইনালে সিন্ধু জাপানের শীর্ষ বাছাই আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। এর আগে অন্য কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচি ভারতের তানভি শর্মাকে 21-14, 21-14 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। খবর শেষ হলেও এখন শুনবেন স্থানীয় সংবাদ।

0: থাকবো ভাই সবাই কে হায়দা গাই সালাই কে বেড়াই নাগো ই কবই নেড়াই নিব নাগো শাক শাক নরানি নাগো তাই নক নকুনি বড় রত্ন কিসা মিশা নক নকুনি বড় রত্ন লগে তৈ বেড়াই নাগো অবন কখাই জরা উলো এবার তাই সারা খাতে থাকানো অবহাই রানসুগিয়াও ওয়াশা উসু জরানো না সিংয়াওই ন রমদি তাবো সালাইকা খা এবার সনি পানো বেড়াইলাইনকে বেড়াইলাইনকে বেশ বেড়াইছে দি হাইসে আইকেন টংথক মূ মানায় যেন চিকন চিকন টংথক মূগোনো যতন সাই টংথক মূ মানকো হাই মা দঙ্গ দামনি হিনকে যেন যে সাপানো উন্দি চিকন চিকন সিমিনো কদর ফিয়াবা উঙ্গো হায়াদবা যেন সালাই ফাইও গবং মা বড় রক সাবো ওয়াতেই থপজা থপজা বাই তৈয়ং উঙ্গো তৈজলা উঙ্গো হলে অবহাই চিকন চিকন টংথক মূ ন যেন টংথক না রকনানি নাগো যেন গানাও ফনুথুন যেন রং গবং খিবিয়াওই যেন যে টংমানি হামবাই ফানো এবার রং নাঙ্গিয়াওই ফানো হুগ্রগো থাঙি ফানো যে টংথক মূ যেন যে মানমানি নক নুকুনি বড় রকবাই যে জরা যেন রলাইমানি খরকসাতে খরকসান জরারি ওই যে টংথকলাইমানি আবনো কাজ যতনিসাই নাইথক মুকুমু হুনি মানো টংথক মুকুমু হুনি মানো তেই যতনিসাই মৈতুক মারি নেই যেন খাতেওই নারগে মানো যে টংথক মূ যে জরানো যেন উলো ফানো মৈতু মানকা হাঙ্কা এবার যেন সাকামিয়ার ফানো উগ্রু রগ ফানো যেন জরা কাইসেও যেন বেড়াইলাইমানি হিনি মৈতু মানকা হাঙ্কা কিসেসা টংথক মূ ফাইনাতেই কিসেসা কক্সিও মনে মূ মনে মানাতেই অমহাই যেন গবং মা মৈতুনি মারি রক যেন খাদিনানি বাকৈনো যেন বেড়াইনো নাগো যেন বড় রক সাইমানিয়া বজরা বুফুরু লংমানি পাই থাকুন থানো রমদি যেন নগ গবং মা বড় রক নক নুকুনি বড় রক দঙ্গ বসা বতৈ বোমা বোফা হিক সাই জেপ্রুফন খরকসায় খরকসা ইয়াকারী রগো থাকমান বলে না ওই যেন ব ইয়াকারী থাকমাই মানে ইয়াগুলো ববাই চিনি বজরা রলাই মানে মুকুমু
1: শ্রোতা বন্ধুরা শুনলেন ককবটক অনুষ্ঠান এফএম উজ্জ্বল আগরতলা থেকে এখন শুনবেন মিডডে নিউজ দিল্লি কেন্দ্র থেকে।

0: শ্রোতা বন্ধুরা শুনলেন মিড ডে নিউজ দিল্লির কেন্দ্র থেকে, অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন সাহিত্য পাঠের আসরে গল্প পাঠ, গল্প বলবান জামাতা। গল্প বলবান জামাতা এটি পাঠ করেছেন সুদীপ্ত চক্রবর্তী।
1: গল্প বলবান জামাতা, আজ শুনবেনের তৃতীয় পর্ব। নলিনী দেখিল তিনি কুঞ্জবালা নহেন। পাশের কক্ষ হইতে দুই তিনটি রমণীর উত্তেজিত কণ্ঠস্বর নলিনীর কর্ণে আসিল। কিল, পালিয়েলি যে? ওমা, ও যে অন্য লোক। অন্য লোক? অন্য লোক কিল? আমাদের শরৎ নয়? না, শরৎ হবে কেন? কে তবে? আমি জানি কি কাণ্ড, জুয়াচোর নাকি? যেরকম চোয়াড়া চেহারা আশ্চর্য নয়। ওমা, এ কি কাণ্ড! জামাই সেজে কে এলো? একজন বালকের কণ্ঠস্বরে শোনা গেল, একটা বন্দুক নিয়ে এসেছে। হ্যাঁ, ওমা কি সর্বনাশ হল গো! ওরে রামশরণা, রামেশ্বরণা, কোথায় গেলি? যা, শিগগিরি বাবুদের খবর দে। রমণীগণের দ্রুত পদধ্বনি শ্রুত হইল। তাহার পর নলিনী আর কিছু শুনিতে পাইল না। এই সময়ের মধ্যে অদূরস্থিত একটি পুস্তকের আলমারির প্রতি নলিনীর দৃষ্টি পড়িয়াছিল। সারি সারি বাঁধান ল রিপোর্ট, প্রত্যেকখানি নিম্নে সোনার জলে নাম লেখা, এম এন ঘোষ। তখন সমস্ত ব্যাপার নলিনীর দিনের আলোকের মতো স্পষ্ট বুঝিতে পারিল। তাহার শ্বশুরের নাম মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইনি মহেন্দ্রনাথ ঘোষ। তবে ভ্রমক্রমে সে অন্য লোকের শ্বশুরবাড়িতে চড়াও করিয়াছে। নলিনী তখন মনে মনে হাস্য করিতে করিতে নিশ্চিন্ত মনে একে একে জল খাবারের পাত্রগুলি খালি করিয়া ফেলিল। এদিকে রামশরণ ভৃত্য ঊর্ধ্বশ্বাসে বাবুদের খবর দিতে ছুটিল। কেদারবাবু উকিলের বাসায় ছুটির সময় প্রায়ই পাশা খেলার আড্ডা জমিয়া থাকে। অদ্য এখানে বড় মহেন্দ্রবাবু, ছোট মহেন্দ্রবাবু, নলিনীর আসল শ্বশুর এবং অন্যান্য অনেকগুলি উকিল সমবেত হইয়াছেন। পাশা খেলা চলিতেছিল, এমন সময় ঝড়ের মতো আসিয়া রামশরণ সেখানে প্রবেশ করিল। নিজ প্রভুকে দেখিয়া বলিল, বাবু বাবু, জলদি বাড়ি আসুন। তাহার মুখ চক্ষু দেখিয়া ভীত হইয়া মহেন্দ্র ঘোষ বলিলেন, কেন রে, কারো অসুখ বিসুখ? বাড়িতে একটু ডাকু এসেছে। সকলে উৎসুক হইয়া উঠিলেন। মহেন্দ্র ঘোষ বলিলেন, ডাকু? দিনের বেলায় ডাকু? রামশরণ বলিল, ডাকু হবে কি, জুয়াচোর হবে কি, পাগল আদমি হবে, কিছু ঠিকানা নাই। সে বলে কি আমি বাবুর দামাদ আছি। ইহা শুনিয়া অন্য সকলে হাস্য করিলেন, কিন্তু মহেন্দ্র ঘোষ উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করিলেন, কখন এলো, কি করছে? এ তিন বাজে এসেছে, একটু লাঠি এনেছে, একটু বন্দুক এনেছে, অন্দরমে গিয়ে জল উল খেয়েছে, মাইজি লোকদের বড়া ডর হয়েছে।
2: বন্দুক এনেছে, লাঠি এনেছে?
1: হতভাগা পাজি সুয়ার, তুই বাড়ি ছেড়ে এলি কার জিম্মায়? বলিয়া ক্ষিপ্তের মতো মহেন্দ্রবাবু বাহির হইলেন। গাড়ি প্রস্তুত ছিল, লম্ফ দিয়া গাড়িতে উঠিয়া হাঁকিলেন, জোরসে হাঁকাও। কয়েকজন উকিল সঙ্গে সঙ্গে বাহিরে আসিয়াছিলেন। কেহ বলিলেন, বোধহয় পাগল হবে। কেহ বলিলেন, না, পাগল হলে বন্দুক আনবে কেন? কোনো বদমায়েশ গুণ্ডা হবে। ছোট মহেন্দ্রবাবু মানে নলিনীর শ্বশুর বলিয়া দিলেন, পাগলাই হোক, গুণ্ডাই হোক, ধরে পুলিশের হ্যান্ড ওভার করে দিও। গাড়ি নক্ষত্রে বেগে ছুটিল। বাড়িতে পৌঁছে গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া মহেন্দ্রবাবু বলিলেন, কই, কোথায়? এমন সময় নলিনী কক্ষ হইতে বাহির হইয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল। গৃহস্বামীকে অভিবাদন করিয়া বলিল, আপনি মহেন্দ্রবাবু? আপনার কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করবার আছে। নলিনীর ভাবভঙ্গি এবং কথাবার্তা মহেন্দ্রবাবু একটু থতমত খাইয়া গেলেন। বাড়ি পৌঁছাইয়া যেরূপ প্রহারের বন্দোবস্ত করিবেন ভাবিয়াছিলেন, তাহাতে বাধা পড়িয়া গেল।
2: মহেন্দ্রবাবু জিজ্ঞাসা করলেন, কে আপনি?
3: আমার নাম নলিনীকান্ত মুখোপাধ্যায়, আমি মহেন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জামাতা।
2: মহেন্দ্রবাবু উকিলের বাড়ি গাড়োয়ানকে বলেছিলাম, সে আমাকে এখানে এনে ফেলেছে। আমি আমার ভুল এই অল্পক্ষণ মাত্র জানতে পেরেছি, এতক্ষণ চলে যেতাম। আপনাকে আনতে লোক এগিয়েছে, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে তবে যাব, এই জন্য অপেক্ষা করছি। এই কথা শুনিয়া মহেন্দ্র ঘোষের রাগ জল হইয়া গেল। তিনি নলিনীর হাত দুখানি নিজ হস্তে ধারণ করিয়া হো হো শব্দে অনেকক্ষণ হাস্য করিলেন। শেষে বলিলেন, মহিনের জামাই তুমি? বেশ বেশ, দেখো এখানে দুজন মহেন্দ্রবাবু উকিল থাকতে মক্কেল নিয়ে মাঝে মাঝে গোলমাল হয়ে বটে। হয়তো মফস্বল থেকে কোনো উকিল আমার কাছে এক মোকদ্দমা পাঠিয়ে দিলে মক্কেল কাগজপত্র নিয়ে গিয়ে উপস্থিত হলো তোমার শ্বশুর বাড়িতে, কিন্তু জামাই নিয়ে গোলমাল এই প্রথম, বলিয়া মহেন্দ্র ঘোষ অপরিমিত হাস্য করিতে লাগিলেন। তাহার পর নলিনীকে লইয়া বৈঠকখানায় বসাইলেন। কিঞ্চিত গল্পগুজবের পর নলিনীর জন্য একটি ভাড়াটিয়া গাড়ি আসিয়া উপস্থিত হইল। নলিনী তখন বিদায় গ্রহণ করিয়া নিজ শ্বশুরালয় অভিমুখে যাত্রা করিল। এদিকে কেদারবাবুর উকিলের বাড়িতে যে অপরাহ্নে পাশা খেলা আর ভালো জমিল না, মহেন্দ্র ঘোষ প্রস্থান করিলে সে সভায় অনেক অনেক আশ্চর্য জুয়াচুরির গল্প করিলেন। অনেক পাগলের গল্পই হইল, ক্রমে সভাভঙ্গ হইল, উকিলগণ একে একে নিজ আলোয় ফিরিয়া গেলেন। মহেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সাগঞ্জ মহল্লায়। তিনি বাড়ি ফিরিয়া চা ও তাওয়াদার তামাক হুকুম করিলেন।

আপিস কক্ষে ইজি চেয়ারে বসিয়া চা পান করিতে লাগিলেন। ভৃত্য একটি বৃহদাকার ছিলিম আলবোলায় চড়াইয়া গুলের আগুনে মৃদু মৃদু পাখা বাতাস করিতে লাগিল। চা পান শেষ হইলে মহেন্দ্রবাবু আলবোলার নলটি মুখে করিয়া আরামে চক্ষু মুদ্রিত করিলেন। কিয়ৎক্ষণ এইরূপে কাটিলে পর একটি ভাড়াটিয়া গাড়ি কম্পাউন্ডের মধ্যে প্রবেশ করিল। উকিলের বাড়ি, কত লোক আসে যায়, মহেন্দ্রবাবু কিছুই ব্যস্ত হইলেন না, কিন্তু চক্ষু উন্মীলিত করিয়া রহিলেন। বাহির হইতে শব্দ শুনিলেন, একটি অপরিচিত কণ্ঠস্বর বলিতেছে, এই মহেন্দ্রবাবুর বাড়ি? হাঁ বাবু। খবর দাও, বলো বাবুর জামাই এসেছেন। এই জামাই শুনিয়া মহেন্দ্রবাবু কেদারা ছাড়িয়া উঠিয়া পড়িলেন। জানালার পর্দা তুলিয়া দেখিলেন, বৃহৎ যষ্টি হস্তে সন্ডামার্কা আকারের একজন লোক দাঁড়াইয়া আছে। গাড়োয়ান গাড়ির ভিতর হইতে একটা বন্দুকের বাক্স বাহির করিতেছে। দেখিয়াই মহেন্দ্রবাবু হাঁকিলেন, কই হ্যারে, বলিতে বলিতে বাহির হইয়া বারান্দায় দাঁড়াইলেন। তাহার মূর্তি দেখিয়া বেচারা নলিনী একটু থতমত খাইয়া গেল। মহেন্দ্রবাবু দাঁতমুখ খিঁচাইয়া হপ্তমে বলিলেন, পাঁজি বেটা জুয়াচোর, ভাগো ইহাসে, আভি ভাগো, ঘুরে ফিরে শেষে আমার বাড়িতে এসেছ? শ্বশুর পাতাবার আর লোক পেলে না, বেটা বদমাইশ গুন্ডা। ইতিমধ্যে অনেকগুলি ভৃত্য দারোয়ান আসিয়া পড়িয়াছিল। মহেন্দ্রবাবু হুকুম দিলেন, মারকে নিকাল দাও, গর্দান পাকারকে নিকাল দাও। ভৃত্যগণ নলিনীকে আক্রমণ করিবার উপক্রম হইল। তাহা দেখিয়া নলিনী তাহার বৃহৎ যষ্টি হস্তকোপড়ি ঘূর্ণিত করিয়া বলিলেন, খবরদার, হাম চলা যাতা হ্যায়, লেকিন জো হামকেও ছুয়েগা উসকা হাড্ডি হাম চুর চুর কর ডালেঙ্গে। নলিনী মূর্তি এবং লাঠি দেখিয়া ভৃত্যগণ কিং কর্তব্য বিমূঢ় হইয়া দাঁড়াইয়া রহিল। নলিনী মহেন্দ্রবাবুকে লক্ষ্য করিয়া বলিল, আপনি ভুল করছেন, আমি আপনার জামাই নলিনী। একথা শুনিয়া মহেন্দ্রবাবু অগ্নিশর্মা হইয়া বলিলেন, বেটা জুয়াচোর, তুমি শ্বশুর চেনো আর জামাই চিনি নে? আমার জামাইয়ের এরকম গুন্ডার মতো চেহারা, ভাগোই আছে, নিকালোই আছে, নয়তো আভি পুলিশ মে ভেজেঙ্গে। নলিনী আর বিরক্তি করিল না, গাড়ির ভিতর প্রবেশ করিয়া গাড়োয়ানকে বলিল, চলো স্টেশন। গোলমাল থামিলে তাওয়াদার তামাকটা শেষ করিয়া মহেন্দ্রবাবু বাড়ির মধ্যে গেলেন। তাহার গৃহিণী তাকে দেখিবা মাত্র বলিলেন, মদ খেয়েছ নাকি, জামাইকে তাড়ালে? মহেন্দ্রবাবু গভীর স্বরে বলিলেন, জামাই কাকে বলো, সে একটা জুয়াচোর, জুয়াচোর কি সে জানলে? তখন মহেন্দ্রবাবু পাশা খেলিবার কালে কেদারবাবুর বাসায় যাহা যাহা শুনিয়াছিলেন সব বলিলেন। শুনিয়া গৃহিণী বলিলেন, বেশ তো, কিন্তু তাতেই কি প্রমাণ হয়ে গেল যে সে জুয়াচোর? দুজনেরই এক নাম, বাড়ি ভুল করে সেখানে গিয়ে ওঠা কি আশ্চর্য নয়? স্ত্রীর মুখে এই যুক্তি শুনিয়া মহেন্দ্রবাবু একটু দমিয়া গেলেন। লাঠি ও বন্দুক দেখিয়াই হঠাৎ তিনি বুদ্ধিহারা হইয়া পড়িয়াছিলেন। এ সকল কথা ভালোরূপ বিচার করিয়া দেখিবার অবসর পান নাই। একটু ভাবিয়া মহেন্দ্রবাবু বলিলেন, সে যদি হতো তাহলে খবর দিয়ে আসতো, আমরা স্টেশনে তাকে আনতে যেতাম। কথা নেই, বার্তা নেই, হঠাৎ কখনো জামাই প্রথমবার শ্বশুরবাড়ি এসে উপস্থিত হয়, সে জুয়াচোর, জুয়াচুরি হবে। কেন আসবার কথা থাকবে না? আসবার কথা তো হয়েছে, পুজোর আগেই আসবে আমরা তো জানি, তবে ঠিক কবে আসবে তা খবর ছিল না বটে। পিতার এই বিপদ দেখিয়া কুঞ্জবালা বলিলেন, ওগো, সে নলিনী নয়, আমি তাকে দেখেছি। মহেন্দ্রবাবু বলিলেন, তুই দেখেছিস নাকি, বল তো, বল তো, কোথা থেকে দেখলি?

0: কথাবার্তা হইতেছিল, এমন সময়ে একজন ভৃত্য আসিয়া বলিল, বাবু, টেলিগ্রাফ এসেছে। টেলিগ্রাম পড়িয়া মহেন্দ্রবাবু মুখ শুকাইয়া গেল। ইহা সেই নলিনীর প্রেরিত গতকল্যকার চারিয়ানা মূল্যের টেলিগ্রাম। গৃহিণী বলিলেন, খবর কি? নিতান্ত অপরাধীর মতো মাথা চুলকাইতে চুলকাইতে মহেন্দ্রবাবু বলিলেন, এই তো টেলিগ্রাম এসেছে, সে তবে দেখছি জামাই বটে। গৃহিণী বলিলেন, তবে এখন ফেরাবার কি উপায় হয়? যাই, নিজে গিয়ে দেখি। যাবার সময় গাড়োয়ানকে বলেছিলাম, স্টেশনে চল, এখন তো কলকাতা যাবার কোনো গাড়ি নেই, বোধহয় স্টেশনে গিয়ে বসে আছে। যাই যাই গিয়ে বাপু বাছা বলে ফিরিয়া আনি। বাড়ির লোকে মনে করিয়াছিল নলিনী এই ব্যাপার লইয়া শালি সালাজকে ঠাট্টা করিয়া গায়ের ঝাল মিটাইবে, কিন্তু নলিনী ফিরিয়া আসিয়া একদিনের জন্য সে কথা উত্থাপন করে নাই। সে ভুল হইয়া গিয়াছে তাহার জন্যে তাহার শ্বশুরবাড়ির সকলেই লজ্জিত অনুতপ্ত, তাহাই নলিনীর পক্ষে যথেষ্ট হইয়াছিল।
1: শ্রোতা বন্ধুরা শুনলেন সাহিত্য পাঠরাশির গল্প পাঠ, গল্প বলবান জামাতিয়া জামাতা। পাঠ করেছেন সুদীপ্ত চক্রবর্তী। শ্রোতা বন্ধুরা এখন শুনবেন আমি নারী, এই অনুষ্ঠানে সুরমালিকা দে বাংলা আধুনিক গান শিল্পী শুভমিতা।

শ্রোতা বন্ধুরা শুনলেন আমিনারি এই অনুষ্ঠানে। সুরমালিকাতে বাংলা আধুনিক গান শিল্পী ছিলেন শুভ মেহতা। শ্রোতা বন্ধুরা আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলনী কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন বিশেষ সংবাদ বুলেটিন হিন্দিতে দিল্লি কেন্দ্র থেকে, এবং তারপরেই শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবা অনুষ্ঠান। তাহলে শ্রোতা বন্ধুরা শুনুন বিশেষ সংবাদ বুলেটিন হিন্দিতে দিল্লি কেন্দ্র থেকে।

এতক্ষণে রেলওয়ে রওনা হলো বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: that NEET UG 2026 examination is conducted in a manner that is fair, secure, and responsive to the needs of the candidates. Renowned Indian shooting coach and former Asian Games gold medalist Jaspal Rana has passed away. He was 49, according to National Rifle Association of India President Kalikesh Narayan Singh Deo. Rana breathed his last at a Delhi hospital last night. Former New Zealand captain and batting great Kane Williamson today announced his retirement from international cricket after a glorious career spanning more than 15 years. The 35-year finishes as New Zealand's all-time leading international run scorer across all formats with 19,346 runs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিওতে দেখার সময় বিকেল 5:10:40 শুনবেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ রয়েছেন বিশিষ্ট লেখক জয় দেবনাথ।
2: জীবন আমার কাছে কোনো দৌড়ের মাঠ নয় যেখানে সবাই শুধু সামনে ছুটে চলে। জীবন বরং এক দীর্ঘ পথ চলা যেখানে কারো ক্লান্ত হাতে নিজের হাতটি তুলে দিতে পারাটাই সবচাইতে বড় একটি প্রাপ্তি। আমি দেখেছি মানুষের সুখ বড় কোনো আয়োজনের মধ্যে লুকিয়ে থাকে না। মানুষের সুখ থাকে সামান্য কিছু মুহূর্তে, এক ব্যাগ রক্তি ফিরের পাওয়া একটি প্রাণ, বিপদের দিনে উচ্চারিত একটি আশ্বাস, কিংবা নীরবে এগিয়ে আসা একটি সহমর্মী হাতে স্পর্শে। জীবন আমাকে শিখিয়েছে সব প্রশ্নের উত্তর মিলে না, সব স্বপ্নের ঠিকানাও খুঁজে পাওয়া যায় না, তবুও মানুষ স্বপ্ন দেখে, কারণ স্বপ্নহীন হৃদয় ধীরে ধীরে শুকিয়ে যায়। যেমন জলহীন নদী হারিয়ে ফেলতে পারে তার স্রোত। আমি বিশ্বাস করি মানুষের জন্য করা কোনো শুভকর্ম কোনো দিন হারিয়ে যায় না, হয়তো তার কোনো প্রচার হয় না, কোনো স্মারক গড়ে ওঠে না, কিন্তু কোনো এক অচেনা মানুষের হৃদয়ে তো নিঃশব্দে জ্বলে থাকে কৃতজ্ঞতার প্রদীপ। আমার কাছে জীবন মানে অহংকারের উচ্চতা নয়, মমতার গভীরতা, প্রতিযোগিতার উন্মাদনা নয়, সহমর্মিতার উষ্ণতা, অধিকারীর দাবি নয়, দায়িত্বের নীরব স্বীকারোক্তি। কারণ শেষ পর্যন্ত মানুষকে বড় করে তোলে তার সম্পদ নয়, তার স্পর্শ, তার পরিচয়, তার মানবতা। জীবন তাই আমার কাছে শুধুমাত্র বেঁচে থাকার নাম নয়, জীবন হলো প্রতিদিন একটু একটু করে আরও মানুষ হয়ে ওঠার এক অনন্ত সাধনা।
1: শুনলেন জীবনের গল্প। জীবনের গল্পে আজ ছিলেন বিশিষ্ট লেখক জয় দেবনাথ। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে শুনবেন একই হিন্দি ছবির গান ছবি দাদা। ছবির গানগুলির সুরকার ঊষা খান্না। প্রথম গানটি শুনবেন যশোদাসের কণ্ঠে, গানটির গীতিকার কলওয়ান্ত জানী।

এবার এই গানটা শুনবেন মোহাম্মদ রফি, শৈলেন্দ্র সিং, হেমলতা এবং দিলরাজ কৌরের কণ্ঠে, গীতিকার রবীন্দ্র জৈন এবং সুরকার ঊষা খান্না।

অবকাশ রঞ্জনের অনুষ্ঠানে শুনছেন একই হিন্দি ছবির গান, ছবি দাদা। এবারে গানটি শুনবেন সুমন কল্যাণপুরের কণ্ঠে। গানটি লিখেছেন মহেন্দ্র দলবি এবং সুরকার উষা খান্না।

এবারে শিল্পী মোহাম্মদ রফি এবং শৈলেন্দ্র সিং, গানটির গীতিকার অর্ষাদ ভূপালী।

শুনলেন অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আজ শুনলেন একটি হিন্দি ছবির গান, ছবি ছিল দাদা। সুরকার ছিলেন ঊষা খান্না, গীতিকার ছিলেন গহর কানপুরি, আশাত ভোপালী, মহেন্দ্র দেহলবি, রবীন্দ্র জৈন এবং কলওয়ান্ত জানি। শেষ হল অবকাশ রঞ্জন অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া।

একটু এগো শোনা। বেলোনিয়া মহকুমার মহকুমা শাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত বিভিন্ন মহাবিদ্যালয়গুলির 3 বর্ষীয় পরীক্ষার সুচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে বেলোনিয়া ঈশ্বরচন্দ্র মহাবিদ্যালয়ের চারপাশে 10 জুন 2026 থেকে 7 জুলাই 2026 ইংরেজি পর্যন্ত ভারতীয় ন্যায় সংহিতার 163 আইন জারি করা হয়েছে। এই আইন মোতাবেক বিলোনিয়া মহাবিদ্যালয়ের চারপাশ এলাকায় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত 163 ধারা আইন জারি করা হয়েছে। আইন অমান্যকারীগণ ভারতীয় ন্যায় সংহিতার 223 ধারায় অভিযুক্ত হবেন। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী পিলোনিয়া শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন লোকসঙ্গীত লোকগীতের অনুষ্ঠানে। পরিবেশনায় রাজা চক্রবর্তী।

এতক্ষণ পরিবেশিত হলো লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে। অনুষ্ঠানের শিল্পী ছিলেন রাজা চক্রবর্তী। আকাশবাণী মিলনিয়া, এবারে শুনবেন ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনবেন লাইভ ফোন ইন টক শো সঞ্জয় কাহাম। আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রনি কগবর খতলয় অবাজা ক লাইভ ফোন ইন টক শো সঞ্জয় কাহাম পন্দা খানাই তুংনাই যত খাপং সংন সঞ্জয় জরনি বেলায় বেলায় খাকুচুং খাহাম বাইয়া পর হন আং খাক লাইও আনি খাপং সং যত নজরা কাহামন তংপাই না হনই তে কাহামন তংপাই থন অবনং কাইথন থানে সুরি হন খাপং সং আমি মঞ্জ হন্দি 8731875545 ও মঞ্জ মাবাই মঞ্জমা মাল্লা হাকে শহর দি মুং তে নিকুমা তাই শহর দি নিরণি ওয়ান সুক জাকক ও সঞ্জা খাম পান্দব নিরণি তাকমণি তুইমণি ওয়ামণি শিবমণি খুলমণি নগ্নকুং খাতিমণি রাংমাই খাতিমণি রুংমারি খ্লাইমণি বানিয়া খ্লাইমণি বহাই যাদরে পদ কক তাই জামুং মুসিমুং কক থাই মণি কল কক রব সাইমানো চিকন চিকন অ পান্দব এ খাপং সং পইলা অন্য কাইসা মঞ্জমা সকাইকা সবং খান নাগিরা না। হ্যালো লমসগো, হ্যালো খাপাং, হ্যালো বনি মঞ্জমা চই থাঙ্কা খাপাং সঙ্গে আমি মঞ্জ হন্দি 8731875545 মঞ্জমা বাই মঞ্জমা মালাকে শহর দিয়ে মুং তাই নিকুমা তাই শহর দিয়ে নুনি ওয়ান সজা কক অ পান্দাব আমি মঞ্জ হন্যাই অংখা 9612118110 তাই সে সপি আনু 9 6 তাই কাছা মঞ্জমা সকইখা সব অংখা নাগে না। হ্যালো হ্যালো লমসাগো, হ্যাঁ লমসাগো হ্যালো খাপাং নুং খাই দং দে সাবংখা দিনী মুং আং খাই দঙ্গ দিনী মুং তে নিকমা শহর দি সাবংখা। হ্যালো হ্যালো, হ্যাঁ আরতি ত্রিপুরা বরণী শহর করবগ্নি সিমি শহর শহর দি তামা শহর নামচুং নুং অ পান্দাব অ পান্দা চং রাজা মং খা রিয়া অ পান্দাব নি ওয়ান সুজা কক তামতং অব শহর দিন তো খরকসা নি খরং খাই সামা কান দং খরকসা শিকলা তাম ওয়ান সুক নুং চিনি নিনি শাকনি বা নিনি নগ্নখুংনি হদানি বা চিনি হাস্তেনি কক তাম ওয়ান সুক নুং শহর দি। হ্যালো হায়াকে শহর দি নুং তাম খাই বউ ক্লাস পড়ি বুড়ো পড়ি শহর দি মানে বউ স্কুল নিশিমি সেলাই নুং চলা কাহাম নিশিমি তাম তাম না খাসে নিন সাবজেক্ট নিন ইলেভেন তাম তাম তং সাবজেক্ট তাই তাই ইংলিশ তো নাই নি গানরা সব তো ইংলিশ তো নাই নব তো মানে ল্যাঙ্গুয়েজ গ্রুপ তো ইংলিশ বাংলা অথবা ককবরক তো নাই নি জিওগ্রাফি তো তাই তো মত নি তাই অংখা ইংলিশ বাংলা তো কম্পালসারি হিস্ট্রি জিওগ্রাফি তেকেছে তাম তো কাইথাম তো বলো নামলে জিওগ্রাফি তেকেছে তাম সে তেকেছে তাম সে ম্যাথ আচ্ছা দিনী মাধ্যমিক

0: মার্কস বাহাই অংশ আছে,
1: হুম
0: মাধ্যমিক মার্কস বাহাই দিনি
1: তারপর খামিয়া
0: আসো খামিয়া কেন মেয়ার্স বাহাই কেনা খাসলাই মেয়ার্স সাবজেক্ট বাহাই কেনা খাসে নু ম্যাথমেটিক্স বাহাই কেনা খাসে নু নিনি আসো মার্কস খামিয়া কেন ম্যাথমেটিক্স তো বেলাই কুদুক সাবজেক্ট নু অব বাহাই কেনা খাসলাই নুং তাকলাই দে পাস খাই মানে পাস খাই দে আপনা এডমিশন রাখা নুং
1: এডমিশন নাই হ
0: ও মা পাস খাই দ্রপ
1: এ
0: আচ্ছা কে নুং রুং মারি সুরুঙ্গুই তামো তামো খাইনা মসুং নি হায়ার সেকেন্ডারি ওলো নুং বুড়ো পড়ি নাই তামো খাইনাই সাহর দি রুং মারি সুরুঙ্গি তামো খাইনাই আবো সাথী
1: এ পুলিশ লানো মসুং
0: পুলিশ হাবনাই মান্যা হেঙ্কে তামো খাইনাই আচ্ছা নুরুং আয়ং হুক দে তং হুক হুক দে তং হুক হুক রে আচ্ছা কে নুং নগ দিনি রুংমারি এক রুং নগ যখন থাঙ্গিয়া জরা ও তামো খাই নুং নগ সাল সাল সালব্রুম তো নগ মানে নুং অব থানা নাঙ্গিয়া রুং নগ থানা নাঙ্গিয়া তাও নুং নুং বর্তি বঙ্গিয়া খুঙ্কে এডমিশন নাই খুঙ্কে তা নগন তো না তামর খাইছে নগ নুং তাবো তাই কবন জরাকে তাই কবন জরা হেঙ্কে আচ্ছা বেলাই হামবাই বেলাই হামবাই খাপং সং আমি মঞ্জু হন্দি 8731 8755 45 ও মঞ্জু মাবাই মঞ্জু মালাকে সাহর দি তামো সারা মুচুং নুরুনি থিনানি কক আইগে নো সনামিনারি তামো তামো সানানো মুচুং তাই তোমা তোমা খাইনা মুচুং আবার সাহর দি এ খাপং সং ওয়াতি মল ফাইফানো তো ওয়াতি তো ওয়াইয়া কোথা উব ওয়াতি পিড়িং পুরা ইয়াং ইয়াং কিসা মিশা পাব তাই কেসা মঞ্জুমার সকই খাতা উক নাই কেনার সব অংখা হ্যালো লমসগো লমসগো সব অংখা মিনাতি ত্রিপুরা বাহাই দং সাই সাওয়ার দিতাম সালাম চুং ও পান্দাব আং তো কাহাম নু সাওয়ার দি নুলে বাহাই তং তামো খাই নুং তাবো তামো বনসক খার দিন কে চুংবো খানাও নু না সেকাং তো সাদি কাহাম মৌনাই আর হামবিয়া মৌনাই তো বেলাই কাহাম বেলাই কাহাম বেলাই কাহাম হামবাই খাপং সং অব হাইনো চং চিকন চিকন ককটং ককটুমার অব চং সালাইমানো অপান্দাব তাই সালাইমানো তাংমানি তুইমানি বা রুংমারি সুরুংমানি বাহাইকে বড় থাংলাই রুংমারি চুং খামকে সুরুঙি মান্নাই লাইতে ছাকে বাহাইকে সুরুঙি মান্নাই আবার বচুং সালাইমানাই আবার বাকি জিনিস শিকলা চালাই রাখবাং খে মানজলা হা কাঙ্কে তো বেলাইন চাব ওয়াতুই মল তো সকাই ফান ওয়াতুই ওয়াইয়া খো আশোক পিরিংপুরা হাইরক তাবো সাতং মার্কেন তঙ্গু তাংমণি তুইমণি দেরাও তাই চিনি তো খেত পান্থর হেঙ্কে তো কুচুক কুচুক জাগা তুই করি হেঙ্কে তাঙিমা ইয়ং থাঙ্গু আল বাইনা বঙ্গিয়া তাংখনার বঙ্গিয়া বো হাইরগ তামোখাই তাবো চুং বলং হালং হগি নাই খেত আলিয়ক থেউই নাই তুই খাওই তো নাই দি তুই তঙ্গল হাঙ্কে তো আল বাই নাই তুই খাওই তন দি সালি সালতামল তুই ফিও গ্রহ দি জাবরা আজাই পাইলা হাঙ্কাই খারাংসাই ফাইলা হাঙ্কা তাইসা তুই খাই রেফি দি জাবরা সগি থাঙানো অব হাইকে সালি সালতাম তুই খাওয়াই তন মল্ল তাইসা হাইনে হাই ফিও গ্রহর দি তেবো

0: हाथी वर्षा सो करान खेतन दी के ते वो हाइन हाइ जाबरा जाय फियानो खरांग से फैला हां कते वो हाइन हाइ तुई खाइ रदि ओ भाई के ओरा मुरा खाइला खान कान के जाबरा बुसले सखबाय थानाय ताई आसेने मतन गिया अल चुवाइने माइबरी खिब दि तमाखे आले बुरानो ताबोर दे हेलो लमसागो लमसागो
1: हेलो
0: लमसागो বিশুরাই ভাই তো শারীরিক সঞ্চয় ইহা শারীরিক ফোন মানে সঞ্চা ফোন মানে যাই ফোন মূসা যাই ফোন মূসা শারীরিক শারীরিক জোদা সঞ্চা সঞ্চা জোদা তাক তো সঞ্চা কাহাম নো তাক শারীরিক অংলি তাকে বেড়ানো চাবানো আবো নগো হ্যাঁ তোমাকে উমর উমরনি তুই উমর জরা তুই অব হাই অঙ্গ কিসা তামা হিনে বাং বিলাসী হিয়া দেওয়া চিন কবাই বাং বিলাসী কিসা অংনান নাই ও জরানো লাইরি মালা হাঙ্কাঙ্কে অবনো লাইরি মালা হাঙ্কে বরক বরক খাও দাই হ্যাঁ ও জরা নক যাদের পথ দেরাম নুক জাগো চলাংথন চলাংথন বরিয়ংথন এবং অর কবনি থাংলা হাঙ্কলাই বনি থিরাংসি থাপলা যাই থাকু হ্যাঁ দেবা আপন বাকি নাই দি নে সামনি বিজাব যে বন পরীক্ষাঙ্কে যে সিনাই হাবইয়া বিজাব সুযোগ তামো তং বন তামো হিনকা আবো ওয়ানসক থাই বাড়ি হ্যাঁ দেবা গান্ধর নু হ্যাঁ ফিল্ডে থাকু কলাই থাকলে মা শস নাই দারাম নুগলা হাঙ্কে বন মা হিনাই তামাকে বই সাবই কতগুই কলই খাইমাই বনো বাইল বাইল বুঝো গুইনাই তোমার হাঙ্কে তাই কেসা নুক খাচ্ছি হতাব চিনি অকরা চাকরা যাব দেরা কুক যাব তাবনি জর সিকলা চালাই হয়তো হুজা গিনাই মালাই লেখা কক সালাইমা নুখা নুখা এই হাইংখা রমি কাই রেসিদি হ্যাঁ বুরক তাবো ওয়ানশো কাবো নেলিয়া বুরক হয়তো হামজাগো ঠিক নো বুরক হয়তো কক লাইখানা চুং চিনি জানি যা ইয়াকুমে বাসা মালা হাঁকা চুং নক নখুং খাইলাই নাই ও জায়গাও সি রমি তুবিনাই দম দম কাইরে লাইলাহা অলক্ষে দেরাবো আবনো মা বাব মা ভাবো মা হাই যে তামো নাইখা ব্রক আচ্ছা ব্রক তো হাইং লেখা তামো ওয়ানসক ব্রক সাবান যে না chung khoroksa khoroksa na hamza gu ka chung chini yakome basala han ka chung nok nokum khlai nai pai thanga bolena burung na burung moto yakar de hai de ba enga ke bo hoy to romoi tu wi khai to no no ke bo nok dogra khai ro no ke bo bua no to ga no ka thamsi ka bo thamsi ka khai pilang ulang thang enga udara mung ta gon ka ma pha ba akra chakra ba para ko bun bu amtun ma wan chok nai hai de ba ha obo na je jotoni thirangon tong ani thirangon tong মানে আনি নিজে কং মাসাও যে অবহাই অমন তো আনিব যদি অজরা যদি মানে আনি মা ফান রমি কাইরে লাখান গাং অজগা ফাই সকল মাংলা খামু হ্যাঁ দিবা আইতা অবন অজর মা ফা অকরা চাকরা পাড়ার প্রতিবেশী যা তো নাই ব্রু গোছিনা নাঙ্গ রমি সুং দিব্র নাম নাই খাই অবস্থা যাক দিন কক অংশ কি নাখা মানে নাখা কিন্তু নিরকশ কক মার নাই একং বসা লাহাঙ্ক নক নক মার ফাই নাই খাপাংসং অবহাই নচুং চিনি সঞ্জা কাহাম পান্ডব দাল বিদাল কক সালাই দোচুং অবহাকে সালাই কাছি চিনি কমাজাক কক বা কুরুকজাক কক চুং আইতকি মানু সাবং খানাইগ্রা না হ্যালো বিয়ানি শহর জম্পুইনি শহর বেলায় বেলায় লামসাগন্ধ ন তামসা নামচুং শহর দিন খরং কিন্তু আসুক সিগলা হাইছে নিন খরং আবো নো বেলায় কাহম মানে শুকাই থাই নুক নু অব তো কাঠের ইয়াগছে চুং তো ওয়ান সুগি তো দো নু চুং বেপার তো মং সাইমে মানে মৈতু বলা তুই ইয়া দিবা চিনি লংবা হাই হিনিবু চুং ইয়াক ইয়াকুং ফেলি দো বোঝাইয়া হ্যাঁ দিবা অংয়া হা হা ও বেলে কাহাম নাইতে চিনি ইয়াক ইয়াকুম দংশাক চুমাই মুখুদুং থাইকুদুং চাইমানু ওয়ানি ওয়ারকনি জাতের পদ মানে খাইমানু টকসা কুকসা চুংরি তোমানু হ্যাঁ মুসুক টকনক চুং মুরুকমানু হ্যাঁ দিবা অব হাইকে চুং আজে মানু বসানি তার তামানু ইয়াক অব যে দিন চুং অংমালি এক মাসান নাই মাসান নাই নো হ্যাঁ ইয়া কে তাকে সঙ্গে নুং যে সামনে যে পরিমাণে বিজাব পরীক্ষে যে রুং কুরুং উংনে আবইয়া বিজাব তাম সুইকা ও বিজাবনি কক থাই তাম হিনকা অবন আচুগি নাই সালাই খাংলাই আং যেন শিয়া বসি মানু বসিয়ানতে মশা সাই মানু সুরুংলাই মানু সালাই মানু দেরামং অংমণি অমতিরক সালাই খাঁকাইছি শুক্রুক জাগি থাঙ্গু বুদ্ধিমানু বনাই চিনি কক তো দেব কাছা বলং দে লঙ্কাং বা বলং লঙ্কাং ইয়া আর ইয়ং সাপন মশা তো কুক সাপন মশা তো হ্যাঁ রুংমারি কুড়ি হুই ফানি বর যে সি আবইয়া সালসা আনি কামিও না হাইনো অমর অংজাক ব চিনি বরক নো রুংমারি খি কিন্তু ব মূ সুইমাইয়া আংবো ও ফাল আজক যাক খরকসা মানে আলো পাইন ফাইকা ব আলো ন আলো হিংকাথা ব সি বাংলা ফুরুং দোকা আলো আর আলো তাম পার্থক্য তোমা হ্যাঁ আং মানসো কি দোকান ব রুংমারি ক্রুই বতামখায় আলো বে আলো পার্থক্য বতামখা বুঝি আলো হিংকা তো গোল আলো বলে না আলো হিংকা তো তারমানে কপি বা চুংমনি যে ব বাংলা কক বাই বসি আচ্ছা রাইনা ফুরুঙি দোকা আং মানুষ বা বরুমারি ঘুরু তামাকে বহাব শিকা হ্যাঁ হ্যাঁ আবো নো যে বরুমারি ঘুরি হিংলি যে সি আবো ক গিয়া হ্যাঁ মানে আং নিজে রুংমারি গান অসুখ সালমিনে আং অর আবাই খগ দো তবু আং সে পকি থাকো কাইনেও মানে উচ্চারণ কাইনে কিন্তু কাছা কাছি কিন্তু আলো হ্যাঁ আলো আলো হ্যাঁ হ্যাঁ বসে গাহামাকে ফুরুং থাকে বা আবো হাইতা মানে কক মানে মা সাহতে নি সাদে হ্যাঁ সাদে আচ্ছা নাইগ্রা না মাকালি ফিনে তো ল্যান্ড লাইন বলে হামিয়া দং তো সাইমিয়া জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি টু সিক্স হ্যাঁ টু ফাইভ থ্রি থ্রি অনেক জরা হেঁকে তো মানে লাইন হামিয়া খাই অং মানু বা খাইনাই ও বিজি অংলা খাঙ্কে এঙ্গেজ অংলা খাই অং মানু বহাইতা হা হা আচ্ছা বেলা হামবাই বেলা হামবাই হামবাই একা ফাংশন চুমো বহাই কেন চিন পান্ডান কাহাম কলক হেক চুমখে সহিত লাই হিনে আং খাক লাই ও বহাই কেন চুম মানজ লাই খাঙ্কে কক কমাই থাকা কক রক চেসা খরচাই ফাইও সালাই মানু সিয়ান সি মানু চুং বই থাকছেন তৈসা মূত মানফি মানু ও বহাই কেন চুং সুকরি মানু তামাকে চিনি সিকলা চালাই রক পান্ডা মানজালা হাঙ্কে তেমন বেলাই হামকামু আং খাক লাই চিনি সিকলা চালাই রক তো লামা লামা কুপন লাই বেড়াই লাই মানে কক খিল না তুই থাই লাই কিন্তু পান্ডা মঞ্জুই আবার কাইসা বেলায় খা সামা কক বুরক মঞ্জল হাঙ্কে তামো মঞ্চক তামো খাইনা মুসুং অমতিরক চুং সিলাইমান খামু সালাইমান খামু তাই কাইসা মঞ্জমা ফাইকা সাবং খানাগে না ইয়া চাকিতে মন নজানি মানিয়া সাইমাইয়া কিসা তেরো মুং নুকজাকি তংখা খাপং নুং তাইসা খা লগে খাইদি অনেক জরা মঞ্জমিয়াং থাঙ্গো

Atomsa bohai dara mung jogi payo ya sagi ma yang tangko kapang nung tasha kalau gine klai pidi ani yako to jora tongko obohai o shau shau ngi tangko ang ya sagna ma yogi no ya sagi ma yang tangko tamo kai nai boto jon troble klai pika kapang tasha hello lom sago ya lom sago sabong ka করবুক নিসমি নরসেবাড়ি সি করবুক নরসেবাড়ি করবুক দে নরসেবাড়ি নিনি নিকুমা করব আং পকি থাকলা তা সাউরে তামা সানাম চুং ও পান্দাব হুম হুম হুম হুম ছাদি আ ছাদি

0: Dạ. Bài và chị rồi thấy nay nên thầy thì rồi biết tiếng rồi thầy có hiểu nó mà nên văn thức của ta được
1: Nói tí thăm bùi băng mơ nì ông khá wa lu ngô thăm bùi băng gu ta mong hình bá chung wa tan mơ nì ổ lo wa nì yapang tổ rô gu wa nì yapang ngô tùy cơ sáu tùy cơ sáu lạc á tùy chó gu tùy chó lạc hạng kà rá thăm bùi bùi tùy rô bù sá khô mô ọ bò nì bá gu yi wa nô tan mơ nì ổ lo cơ sá tùy khá wa nà phé kô gì rì nà nàng phé kô gì rì lạc hạng kà tè kì tùy cơ sá yá á rô tái thăm bùi bùi tùy tùy mạnh nhạc অব হাই তেব যাদের পথ যারা তুই কাছাই তোমায় হাই বোতল নেকড়ানি মালা এম তুই হাই যাদের পথ যে তুই কাছাই তোমার মনে হয় বুড়ো অঙ্গ ফুগুই রান নাঙ্গু চুং যদি কাসলা অংথুন বা হানি মানি অংথুন বা অন্য সময় চিনি সু জুতার হোক আমি রোক বোন তোলা তুই ফুগুই রা খায় তুই কাসাইয়া তুই কাসাইয়া হাঙ্কে তাই আরো তুই সগিয়া তুই সগিয়া হাঙ্কা থাকবি তুই তুই মানিয়া অব হাই নাম এ লাই থাঙ্গ ওয়াতি ফাইলা হাঙ্গে ওয়াতি বাই বুঝা গিনাই বাক্সা থুই থাঙ্গু হ্যাঁ অব হাইয়ং কে বুরুক বু ও তুই কাসাং জাগা তংমানি তংমিয়াং উইনে ফাইউ সাতং ফাচিং কে ওয়ারু অব হাইয়ং কে চুং অব হাই যদি যতন খাইলা হাঙ্গায় মকল গাই তলা হাঙ্গা থাম বইতে আসুক বাঙি মাইনিয়া হুম ছাড় দে হুম ছাড় দে ক্রাইও রাবার রাবার বাটিও তুই কাসাই নেই তুই সগো হ্যাঁ আপন বাকি অং মানু আপন বাগানে বাগানো হগই ফুল ফুলকে তোলা হাঙাকে তাই আরো থাম্পুই বাং ইয়ং থাঙ্গু ও থাম্পুই চিকন চিকন মানে গানার ফাইকে নুকজাগো অশোক বনি বকরাং বপুংয়া আপনো ওয়ারি মলম মত খাইছি সাই মানু আপনো অমতি রকম চালা হাঁকাই ইয়াকটো কলক কামচুলুই এরি কলক কানুই তাই মানে খড়গরি সরি সরি নালা হাঁকায় কেসাই যোগী মানু হ্যাঁ দিবা অব হাঁকে টাঙ দমা টাঙাই নচুং অব হাঁকে চুং টংলা হাঁকাই মানে ইয়াক যোগী মানু হ্যাঁ দিবা কে তাই কেসা হাঁকা ইংসা হিয়া দেখছি কোন গুড়ি গুড়ি কসম ইংসা ও মা মার আবন হুম ব মার খেয়ে নব নুক জাগিয়া ওয়ারি নাই কিসা থুই নুমি কাসা কম সাই মানু বনি ইয়াক নেই ইয়ক না হেঙ্কে ফিনাইল ফিনাইল কসম ফিনাইল ফিনাইল ফিনাইল কসম যে তো দে নাম যাব ও ফিনাইল কসম ন তুই বাই দা লগি নাই সারলা হাঙ্কাঙ্কে খারিমা থাঙ্গু আর হাইয়াকে হকো দুমনা নাঙ্গু অবহাই তাই কেসা অংখা সামুং তাংপ্র নাইকরানি থক সাকা ফুলি নালা হাঁকে বতাই ওয়ারিয়া নাইকরানি থক নাইকরানি থক ফুল হাঁকে ওয়াইরা তাইব অব হাই কিন্তু ওয়াল্লা হাঁকে হাঁকে মার্খেন মতো গো বন অ জরা বন পুক ইয়াই নাই হর হালাং খাই বা তুই কুতুম্বাই শুই লা হাঁকে লগে লগে হামি থাঙ্গু হয় হর মা হালাং নাই নয় তুই কুতুম্বাই মা শুনাই হেঙ্কে হামি থাঙ্গু বনি বিষ কাকি থাঙ্গু অবংখা বেলাই কিনিবা সিংসা এবং অবন থেকে নচি মেলেরিয়া বা জন্ডিস অবহাই অমি মানু অব আপন হগৈ সিবি তো নাম ফুল ফুল খায় খাই দেবা অবহাই খাই দি ইয়াক নিয়োগ মানু তাই হকর দুমি তো হাঁকে বউ খারু খাই দেবা বেলাই হামবাই জরা তো করি খাতাই বুঝকে নেই হাতি বারো মালাই ফেয়ানো হামবাই তিনি পান্ডা তো কবং মা খাপং সং মানজু খা কক বো সরাই কাচুং অব হাই নং থুন আং অব হাই নাইও যিনি খাপং সং কবং কবং খে মানজু থুন চুং কবং খে কক সলাই আনু খা তন লাই আনু কক তন লাই আনু অব হাই নো চিনি পান্ডা চাথুন অব নু নাই আং ও সঞ্জা কাম পান্ডো যত না খা চুং খা হামবাই বুঝখানে হাতি ভরা তো সামালাই ফিয়ানু খুলুম খা এতক্ষণ শুনলেন কক বড়ক অনুষ্ঠান অনুষ্ঠানে আজ শুনলেন লাইফ ইন টক শো সঞ্জয় কাহাম আকাশবাণী বিলোনিয়া আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে স্টুডিও করতে এখন সময় সন্ধে 6টা বাজে 30 মিনিট হয়ে 3 সেকেন্ড শুনবেন।

0: যেভাবে প্রাণীপালক ভাইয়েরা গাভীর যত্ন নেবেন। পয়লা জুন আমরা বিশ্ব দুগ্ধ দিবস পালন করি। এই পয়লা জুন বিশ্ব দুগ্ধ দিবস পালন করার যে একটা উদ্দেশ্য রয়েছে, প্রথমে সেই উদ্দেশ্য সম্পর্কে আপনার কাছে জানব, তারপর প্রাণীপালক ভাইয়েরা যারা গাভী প্রতিপালন করেন, যারা অল্প পরিসরে করেন বা বিশাল আকারে করেন, তাদের উদ্দেশ্য কি রয়েছে বা কিভাবে তাদের এই সময়টাতে গাভীর যত্ন নিতে হবে, বিস্তারিতভাবে আপনার কাছ থেকে জানব।
1: নমস্কার, আমি ডক্টর রণজয় চৌধুরী। আমি বর্তমানে ভেটেনারি অফিসার হিসাবে ঋষ্যমুখ ব্লক ভেটেনারি হসপিটালে কর্মরত রয়েছি। প্রথমে আমি আকাশবাড়ি বিলোনিয়াকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য, বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো প্রথম বছরই আমরা পয়লা জুন বিশ্বব্যাপী ওয়ার্ল্ড মিল্ক ডে মানে অনুষ্ঠানটি পালন করে থাকি। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের উদ্যোগে এই পয়লা জুন দিবসটিকে আমরা ওয়ার্ল্ড মিল্ক ডে হিসাবে গণ্য করে থাকি। এই ওয়ার্ল্ড মিল্ক ডের মূল উদ্দেশ্যই হল জনগণের মধ্যে সচেতনতা বা অ্যাওয়ারনেস সৃষ্টি করা, এই দুধের পুষ্টিগুণ সম্পর্কে বা দুগ্ধ খামারিদের অবদানকে আমরা স্বীকৃতি প্রদান করে থাকি ওই দিন। তাছাড়া বিভিন্ন যে সমস্ত সায়েন্টিফিক টেকনোলজি যেগুলো নতুনভাবে আসছে ডেয়ারি সেক্টরকে উন্নত করার জন্য, দুধের উৎপাদন বাড়ানোর জন্য, এই সমস্ত কিছুকে আমরা ফার্মারদেরকে সেন্সিটাইজ করে থাকি এই সমস্ত কিছু নিয়ে এবং ওদেরকে অবগত করে।
0: ওই একটা দিনকে উদ্দেশ্য করে প্রাণীপালক ভাইদের সামনে আমরা সমস্ত রকম এই ব্যাপার নিয়ে, গাভীর যত্ন থেকে শুরু করে কিভাবে দুধের উৎপাদন বাড়ানো যায় বা বিভিন্ন ধরনের বিজ্ঞানসম্মত কি কি উপায় রয়েছে সবকিছু নিয়ে আলোচনা।
1: প্রতি বছরে আমরা বছরের প্রতিটি দিনই কোন না কোন ভাবে আমাদের ইনপুট দিয়ে চলেছি দুগ্ধ উৎপাদন বাড়ানোর জন্য, স্বয়ং সম্পূর্ণ করে তোলার জন্য একজন খামারিকে। এই পয়লা জুনটি পুরো বিশ্বে একটি এমন একটি একক দিন যে দিনে আমরা পুরো পৃথিবীতেই ওয়ার্ল্ড মিল ডে হিসাবে এটাকে পালন করে থাকি এবং পুরো পৃথিবীতেই ওই দিন আমরা কোন না কোন ভাবে কিছু ইনপুট দিয়ে থাকি যাতে আগামী দিনে এই ডেয়ারি সেক্টরে আমরা আরো সমৃদ্ধ হই, আরো শক্তিশালী হই, আরো সম্পূর্ণ হয়ে উঠি।
0: আচ্ছা আচ্ছা, যারা গাভী প্রতিপালন করেন প্রাণীপালক ভাইদের জন্য আজকে যে বিষয়টা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, কি করে আপনারা গাভীর পালনের মাধ্যমে স্বয়ং সম্পন্ন হতে পারেন, কিভাবে দুধের উৎপাদন বাড়াতে পারেন, বিশেষ করে এ নিয়ে আমাদের আজকে আলোচনা। তো বর্তমান সময় নিয়ে আমি বলবো, যেহেতু এখন তাপমাত্রার খুব একটা প্রভাব রয়েছে, এই সময়টাতে গাভীর কি ধরনের হিট স্ট্রেস হতে পারে বা এর লক্ষণ কি থাকতে পারে, তাদের কি ধরনের উপসর্গ তৈরি হতে পারে?
1: আমরা দেখে থাকি এই গ্রীষ্মকালীন সময়ে এই যে পরিবেশের তাপমাত্রা স্বাভাবিক থেকে অনেকটাই বেশি বেড়ে যায়,
0: ঠিক তাই,
1: এবং এক্ষেত্রে পশুর উপর প্রচন্ড পরিমাণে তাপজনিত প্রভাব বা যেটাকে আমরা টার্মে হিট স্ট্রেস বলে থাকি সেটা দেখা যায়। এতে কি হয়, গাভীর শরীরের যে তাপমাত্রা, যে হিট রেগুলেশন প্রসেসটা থাকে সেটা সঠিকভাবে হয় না, সেক্ষেত্রে স্বাভাবিক থেকে তার শরীরের তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়। গাভীর শরীরে জেনারেলি আমরা 101 ডিগ্রি বা 101.5 ডিগ্রি নর্মাল ধরে থাকি, কিন্তু এক্ষেত্রে সেটা আরো বেশি বেড়ে যায় এবং এক্ষেত্রে আমরা প্রায় কিছু সিমটম বা লক্ষণ দেখে থাকি। পশু হাঁপাতে থাকে, সে খাদ্য গ্রহণ কমিয়ে দেয় এবং যেটা আমাদের আজকের মূল টপিক, যে দুগ্ধ উৎপাদন যেটা মূলত যার জন্য আমরা গাভী প্রতিপালন করে থাকি সেটাই হ্রাস পায়।
0: কোন রকম জলবায়ুর কোন রকম প্রভাব যাতে দুধের উৎপাদন কমাতে না পারে সেটাই থাকবে আমাদের লক্ষ্য।
1: হ্যাঁ, সেটাই আমাদের মূল লক্ষ্য থাকবে, কিভাবে পরিবেশের তাপমাত্রা এবং আর্দ্রতা সেটাকে আমরা বিট করে আমরা আমাদের দুগ্ধ উৎপাদনটা ঠিকভাবে বজায় রাখতে পারি সেটাই আমাদের মূল লক্ষ্য।
0: সেটাই, তাহলে যেটা বললেন যে তাদের হাঁপানো বেড়ে যায় বা ক্লান্ত ভাবটা বেশি চলে আসে,
1: বেড়ে যায়। আমাদের কিছু হিস্ট্রেসের লক্ষণগুলো বুঝতে হবে অবশ্যই, যেমন পশু খুবই দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করে যেটাকে আমরা হাঁপানো বলে থাকি, তাছাড়া অতিরিক্ত লালা ঝরে, পশু নিজে থেকেই সে ছায়াযুক্ত স্থানের খুঁজে থাকে, কোথাও আমরা রৌদ্রে বেঁধে রাখলে সে দড়ি ছিঁড়ে সেই ছায়াযুক্ত স্থানে যাওয়ার জন্য প্রয়াস করে, তাছাড়া তার মধ্যে দুর্বলতা অবসন্নতা এসব এসে পড়ে, জল সে নর্মাল থেকেও বেশি পান করা শুরু করে, সেটাও আমাদের বুঝতে লাগবে যে তার কোনো অসুবিধা হচ্ছে তার জন্য সে বেশি করে জল পান করছে। তাছাড়া দুধ উৎপাদন কমে যাওয়া, যেটা বারবারই আমি বলছি আজকে আমাদের মূল বিষয়, সেটা তো হিস্ট্রেসের প্রথম লক্ষণ।
0: আচ্ছা আচ্ছা, এই অবস্থাতে যারা প্রাণীপালক ভাইয়েরা রয়েছেন তাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, শুরু থেকে সকাল থেকে শুরু করে একদম রাত্রি অবধি তাদের যে যত্ন করা সেটা অন্যান্য স্বাভাবিক দিনের মতো হবে না, নিশ্চয়ই
1: অবশ্যই না,
0: কিছুটা পরিবর্তন আসবে, সেক্ষেত্রে কিভাবে তাদের সকাল থেকে তাদের যত্ন নেওয়া উচিত?
1: গরমের সময় কি হয়, আমি প্রথমেই বললাম গরমের সময় গাভী তার খাবারটা কমিয়ে দেয়,

0: শ্বাসকষ্টের কষ্ট তো দেখাই যায়, তার জন্য সে খাবারটা কমিয়ে দেয়। তো যখন খাবার কমিয়ে দেয়, কিন্তু আমরা ছাড় থেকে দুধ তো আমরা অবশ্যই ধোয়াচ্ছি, তাতে কি হয়, পশুটা তার নেগেটিভ এনার্জি ব্যালেন্স, মানে সে যতটুকু খাবারের মাধ্যমে পুষ্টি পাচ্ছে তার থেকে বেশি শক্তি সে খরচ করছে শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য, পাশাপাশি যে মিল্কিং স্টেজে পশুটা রয়েছে তার জন্য। তো পশু যখন নেগেটিভ এনার্জি ব্যালেন্সে চলে যায়, ধীরে ধীরে তার দুধের উৎপাদন ক্ষমতাও কমে যায়, সে দুর্বল হয়ে পড়ে। তো আমাদেরকে এই যে কন্ডিশনটা, সিচুয়েশনটা, সেটা থেকে বের হওয়ার জন্য আমাদের মানে অত্যধিক সতর্কতার সাথে কাজ করতে হবে।
1: তার খাবার থেকে শুরু করে
0: বাসস্থান, পরিচর্যা, প্রতিটি ফ্যাক্টরি আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি আমি প্রথম শুরু করি বাসস্থান দিয়ে, সেক্ষেত্রে আমরা যে গোয়ালঘরটা থাকে, আমরা অধিকাংশ বাড়িতে গোয়ালঘরটা কিন্তু টিনের হয়, তো এতে অনেক প্রকার হিট অ্যাবজর্ব করে থাকে, এটা তো ঘরটাও গরম হয়ে থাকে। তো আমাদের অবশ্যই প্রথমে যখন বেশি দুপুর টাইমটা যখন হিট বেশি থাকে, তখন আমরা টিনের চালটার মধ্যে একটু জল ছিটিয়ে দিতে পারি, যাতে চালটা একটু ঠান্ডা হয়। যে গোয়াল ঘরটায় রাখা হচ্ছে, ঘরটা যেন সম্পূর্ণভাবে শুষ্ক থাকে, কারণ যদি সেটা জলে ভিজা থাকে, আর্দ্রতা বাড়বে, যখন তাপমাত্রা আর্দ্রতা দুটোই বেশি থাকে, এটা পশুর উপরে অত্যাধিক ভাবে স্ট্রেস দেয় এবং তার দুধের উৎপাদনও কমে যায়, বডি টেম্পারেচারও অস্বাভাবিকভাবে বেড়ে যায়, হিট রেগুলেশনটা সঠিকভাবে হয় না। তাছাড়া আমরা ঘরের চালের মধ্যে একটু ছন বা খড় যেটা বলি, শুকনো খড়, সেটাও একটু ছড়িয়ে রাখতে পারি, যাতে হিট অ্যাবজর্পশনটা কমে যায়। তাছাড়া গরুর ঘরটাকে আমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে অবশ্যই রাখতে হবে, কোন প্রকার আদ্র কন্ডিশন যাতে ঘরের মধ্যে সৃষ্টি না হয় সেটা আমাদের নজর রাখতে হবে। তাছাড়া বাসস্থান ছাড়াও যদি আমি খাবার মানে খাদ্যাভ্যাসের উপরে আসি, আমাদের গরুকে নর্মাল থেকে বেশি খাবারই দিতে হবে, কারণ সে এখন মিল্কিং স্টেজে আছে, সে যে দুধ দিচ্ছে তার জন্য তার অধিক পুষ্টির প্রয়োজন রয়েছে। তো আমরা যে শুধু তাকে পেট ভরিয়ে দিলাম তাহলেই হবে না, আমাদের
1: সুষম
0: খাদ্য প্রয়োজন, কারণ আমরা গরু থেকে যে খাবারটা পাচ্ছি সেটা কিন্তু পৃথিবীর একমাত্র সুষম খাদ্য। তো গরুটারও সুষম খাদ্যের প্রয়োজন হয় সেই সুষম খাদ্য প্রোডাকশনের জন্য। তার জন্য আমাদের যে শুধু আমরা শুকনো খেয়ে দিলাম, গ্রামীণতে এটাই বেশি দেওয়া হয় পেট ভরিয়ে রাখার জন্য, তাতে তার পেটটা অবশ্যই ভরে যাচ্ছে, সে হয়তো অন্য খাবার তারপরে খাইতে চাচ্ছে না, কিন্তু সে পুষ্টিগুণ সম্পূর্ণ হচ্ছে,
1: যেটা আমাদের উদ্দেশ্য দুধের উৎপাদন বাড়ানো,
0: কোনোভাবে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা দেখি প্রায় সময় খামারিদের থেকে আমাদের কাছে অভিযোগ আসে, দুধের উৎপাদন তো হচ্ছে না,
1: গাভীর পেট তো ভরে আছে কিন্তু
0: পেট ভরে আছে, আমরা খাবার দিচ্ছি কিন্তু আমরা দুধ পাচ্ছি।
1: সেটাই,
0: সেটার মূল কারণই হলো গিয়ে খাবার তো আপনারা দিচ্ছেন, একটু পুষ্টি সম্পন্ন খাবার আপনারা প্রোভাইড করতে পারছেন। তো তার জন্য আমরা কি করব, আমরা গরুকে
1: সবুজ খাদ্যটা বেশি পরিমাণে,
0: সবুজ খাদ্য বেশি দেব। গরুটা এখন মিল্কিং স্টেজে আছে, ওকে আমার ক্যালসিয়াম, খনিজ মিশ্রণ যেগুলো আমাদের গভর্নমেন্ট হসপিটালে রয়েছে, তো আপনারা এগুলোর সুযোগ সুবিধাও এসে নিতে পারেন আমাদের হসপিটাল থেকে, এবং খাদ্যের মধ্যে যদি এগুলো যোগ করেন অবশ্যই তার দুধের যে উৎপাদনটা সেটা সমপর্যায়ে থাকবে বা বৃদ্ধি পাবে, সেটা কখনোই কমে যাবে না। তো তার জন্য খাবার দেবারও একটা সময়ের ব্যাপার আছে, যেহেতু গ্রীষ্মকাল খুব গরমে যখন বডি টেম্পারেচার অটোমেটিক বেড়ে থাকে, তখন সে গরু একটু নিজে থেকে খাবার কম খেতে চাইবে। সেই সময়ে ভোরবেলা, সকালবেলা বা সন্ধ্যাবেলা যখন খাবারটা, যখন পরিবেশের তাপমাত্রা কম থাকবে সাধারণ অন্যান্য সময়ের তুলনায়, সেই সময় খাবারটা দিলে সে খাইতেও চাইবে। এবং অবশ্যই আমাদের খাবারের গুণমানের দিকেও লক্ষ্য রাখতে হবে, খাবারটাতে যেন কোনো প্রকার, যেহেতু আর্দ্রতা বেশি থাকে অনেক সময় খাবারের ছত্রাক বা ফাঙ্গাই থাকে, তার থেকে টক্সিন নির্গত হয় এবং টক্সিসিটি হয় এনিমেলের মধ্যে, সেটাও গাভীর একটি মারাত্মক রোগ, এবং এতেও গরুর দুধ প্রচন্ড পরিমাণে কমে যায়। ইভেন কি মাস্টাইটিস নামক যে রোগ, গরুর থনেলা রোগ বলা হয়, এই রোগটাও দেখা যায়, যাতে গরুর দুধের পরিমাণ সম্পূর্ণভাবে এটা জিরো হয়ে যায়।
1: বিশেষ করে এই গ্রীষ্মকালে মানে বৃষ্টির মধ্যে যখন আমরা গরুকে বাইরে ছেড়ে দিই খাওয়ার জন্য, বিভিন্ন ধরনের খাদ্য এরা বাইরে থেকে খেয়ে নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ছত্রাকজনিত রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এবং যেটা বললেন আপনি, যে রোগটার নাম বললেন
0: মাস্টাইটিস,
1: মাস্টাইটিস এটার লক্ষণ কি থাকে?
0: এটার লক্ষণে গরুর যে দুধের থনটা সেটা ফুলে যায়,
1: আচ্ছা,
0: যেটাকে আমরা আডার বলে থাকি, আডারটা অনেক ফুলে যায়, শক্ত হয়ে যায়, অনেক সময় জল জমে যায়, দুধের সাথে রক্ত বের হয় বা দুধের মধ্যে ছানা ছানা হয়ে যায়, যে দুধটা আমরা কোনোভাবেই আর পান করতে পারবো না।
1: আচ্ছা আচ্ছা।
0: অনেক ক্ষেত্রে কি হয় যে পিএইচ কন্ডিশনটা দুধের সেটাও সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়।
1: আচ্ছা।
0: তো আমরা যখন দুধটা জাল দিই, দুধটা ফেটে যায় এবং ছানা ছানা হয়ে যায়, তো পুরোপুরি ভাবে গাভীটাও অকাজ হয়ে যায় এবং দুধ উৎপাদনও সেটা আমরা 10-0 বলতে পারি, কারণ এই দুধ আমাদের কোনো কাজেই লাগে না। তো সেক্ষেত্রে এই মাস্টাইটিস প্রিভেনশনের জন্য আমরা বিভিন্ন প্রকার সতর্কতা ক্যাম্পিং করিয়ে থাকি এবং তার ট্রিটমেন্ট আছে খুব সহজেই, এই সমস্ত সিমটম দেখা গেলে যাতে খামারি ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করে অতি শীঘ্রই তার আমি আবেদন রাখবো আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে।
1: যারা একটা বা দুইটা গাভী পালন করছেন তাদের ক্ষেত্রে যে নিয়ম বা বেশি পরিসরে যারা পালন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম, একই নিয়ম থাকবে, খাবার দেওয়া থেকে শুরু করে ঘরের কন্ডিশন কিভাবে রাখবেন ঘরটাকে, বা কখন তাদেরকে বাইরে চড়তে দেবেন, কখন তাদেরকে দেবেন না বাইরে যেতে, ছায়ে রেখে দেওয়া, সবকিছু কিন্তু একই নিয়মে হতে হবে। এবং খাদ্য দেওয়ার ব্যাপারটা আপনি যেটা বললেন যে খাদ্যের পরিমাণ কিন্তু কমানো যাবে না, রুচিকর খাদ্য যাতে তাদের খাওয়ার ইচ্ছে আরো বেশি হয় সেজন্য প্রাণী চিকিৎসালয়ে গিয়ে যে ধরনের আপনি বললেন ক্যালসিয়াম বা প্রোটিন জাতীয়,
0: শুধু ক্যালসিয়াম প্রোটিন জাতীয় খাদ্য না, তার সাথে সবুজ খাবার যেটা আপনি বললেন প্রথমে, এই সবুজ জাতীয় খাবার আমাদের বিভিন্ন প্রকার ঘাস রয়েছে, নেপিয়ার ঘাস, তারপর স্টাইলো সুবাবুল বিভিন্ন প্রকার রয়েছে, এগুলো খাবার যদি আমরা দেই তাহলে সে দুধের পরিমাণ বাড়াতে আমাদের অবশ্যই সাহায্য করে থাকে এবং গরুটার যথেষ্ট পুষ্টি সম্পন্ন হয়, তার শরীরও ভেঙে যায় না, দুধের উৎপাদনও নিয়মিত থাকে।
1: দুধের উৎপাদন ছাড়া আর কোন ধরনের কি প্রভাব পড়ে এই গরমে?
0: হ্যাঁ, হিট স্ট্রেসে আমাদের দুধের উৎপাদন ছাড়াও প্রজননের উপর যথেষ্ট প্রভাব ফেলে। সেক্ষেত্রে কি হয়, যেমন আমরা গরুর ডাকে আসা হিট যেটা, সেটার লক্ষণটাও স্পষ্টভাবে দেখা যায় না, গর্ভধারণের হার কমে যায়, ভ্রূণ মৃত্যুর ঝুঁকি যেটা খুবই সচরাচর আমরা দেখে থাকি গ্রীষ্মকালীন পরিস্থিতিতে সেটা বেড়ে যায়, তাছাড়া বাছুর যেটা জন্ম নেয় তারও ওজনে ব্যাঘাত ঘটে।
1: আচ্ছা আচ্ছা,
0: তো এই সমস্ত কিছু
1: কিছু প্রভাব পড়ছে তাহলে।
0: হ্যাঁ, এবং মিল্কিং এর সাথে যদি মিল্ক যদি দুধের উৎপাদনই কমে যায় বাছুরও ঠিকভাবে দুধ পাবে না,
1: সেটাই
0: খামারিও তার যে সেলিং পারপাসের জন্য যে গাভীটা পালন করছে সেও দুধ পাচ্ছে না। তো এই গ্রীষ্মকালীন পরিস্থিতিতে খামারি অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। তো তার জন্যই আজকের এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে আশা করি আমি কিছু হলেও উপস্থাপন করতে পেরেছি তার খাদ্যাভ্যাস বা বিভিন্ন প্রকার রুটিনের উপর।
1: তাহলে আপনি যেটা বললেন যে বাছুর, আমরা শুধু গাভীর কথা চিন্তা করলেই হবে না, পাশাপাশি যে বাছুর রয়েছে তারও কি একই ধরনের খাবারের ব্যবস্থা করতে হবে নাকি আলাদা ধরনের কোনো খাবার দাবার, বা পরিচর্যার ক্ষেত্রে কি আলাদা কোনো নিয়ম রয়েছে?
0: পরিচর্যা, বাছুরের পরিচর্যার জন্য গাভীর পরিচর্যা অত্যন্ত জরুরি।
1: আচ্ছা,
0: গাভী যদি সঠিক পরিমাণে সঠিক অনুপাতে এবং ঠিক প্রকারের দুধ দেয়, যেটা আমি বললাম মাস্টাইটিসে দুধ ছানা হয়ে থাকে বা দুধে রক্ত আসে অনেক সময়, এই সমস্ত রোগ যদি না হয়, গাভী যদি দুধ দেয় বাছুরটা অবশ্যই সে দুধ পাচ্ছে, খাবার পাচ্ছে, তার যে খাবার,
1: তার যে প্রধান খাবার সেটা মায়ের দুধ,
0: প্রধান খাবার হলো মায়ের দুধ, সেটা সে পাচ্ছে। তো গাভীর পরিচর্যাই আপনি বলতে পারেন বাছুরের পরিচর্যার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।
1: আচ্ছা,
0: তো আমাদের মূল উদ্দেশ্য থাকবে গাভীর পরিচর্যা, তার যাতে কোনো প্রকার রোগ না আসে তার মধ্যে, এবং তার দুধের উৎপাদনে যাতে কোনোভাবে ব্যাঘাত না ঘটে। আমরা মিল্কিং করার আগেও হাত, নিজেদের হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, এবং করার পরেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, এবং মিল্কিং এর ঠিক পরে, মানে দুধ দোয়ানোর ঠিক পরে গাভীর সামনে আমরা কিছু খাবার রাখবো যাতে গাভীটি নিচে বসে না যায়, কারণ জাস্ট মিল্কিং এর পরে যে টিট ওরিফিস সেটা খোলা থাকে।
1: আচ্ছা,
0: তো গাভী যদি খাবার আমরা না দিই, গাভীটি বসে যায়, দাঁড়িয়ে না থাকে, তাহলে মাটির মাধ্যমে, কাদার মাধ্যমে সেই ওরিফিস দিয়ে জীবাণু প্রবেশ করে এবং গরুর যে মাস্টাইটিস রোগ বললাম, তাছাড়া বিভিন্ন আরো সেপটিক কন্ডিশনের সৃষ্টি হয় এবং বাছুরও তখন দুধ পায় না, পেলেও সেটা সঠিক গুণমান সম্পন্ন হয় না।
1: তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা, যে দুধ দোয়ানোর পর মানে প্রথমে তাদের প্রধান কাজ হবে যে খাবার দিয়ে দেওয়া,
0: খাবার দিয়ে
1: যাতে করে সে নিচে বসে না
0: যায়। আচ্ছা, সেটা অনেক খামারিরাই সেই ভুলটা করে থাকে এবং তারা এই রোগের সম্মুখীন হতে হয় তাদের, এবং এই রোগে দুধের, যেটা আমি বারবার বলছি, দুধের যে ইল্ড সেটা সম্পূর্ণ জিরো হয়ে যায়, কারণ যাও আপনারা বের করবেন সেটা আপনারা খাবার উপযোগী থাকবে না।
1: আচ্ছা, আর এই যে দুধ দোয়ানোর যে ব্যাপারটা, কখন এই সময়টা উপযুক্ত আপনি মনে করেন?
0: গ্রীষ্মকালীন পরিস্থিতিতে যেহেতু দুধ দোয়ালো এনিমেলের শরীর থেকে অনেক এনার্জি বেড়ে যায়, এনিমেল স্ট্রেসে আছে, তো বেস্ট টাইমিং হলো গিয়ে যারা দুবার, যেসব খামারিরা ক্রস গরু বা এক্সোটিক গরু পালন সাথে যুক্ত আছেন, তারা সকালবেলা, ভোরবেলা, একদম ভোরবেলা এবং সন্ধ্যাবেলা মোটামুটি পাঁচটা ছটার পর যদি দুধ দোয়, সেটা সব থেকে ভালো হয়, কারণ এই ক্ষেত্রে টেম্পারেচারটা নর্মাল, স্বাভাবিক গ্রীষ্মকালীন যে এভারেজ টেম্পারেচার থাকে তার থেকে একটু কম থাকে, তো এক্ষেত্রে এই সময়টাই সব থেকে উপযোগী। এবং যারা দেশি গরু পালন করছে তারা সাধারণত দিনে একবারই দুধের ধোয়ানো হয়, তো তারা যেন ভোরবেলা বা সকালবেলা সাতটার আগেই, সূর্যালোক আমাদের মাথায় আসার আগেই যেন তারা মিল্কিং করে রাখে, সেটাই হলো কি মূল
1: আদর্শ সময়।
0: আদর্শ সময়।
1: আর কোন ধরনের গাভী

0: সেটা মানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে কোন ধরনের গাভীর থেকে আমরা অধিক দুধ আশা করতে পারি।
1: হ্যাঁ, সেটা সম্বন্ধে আমি একটু বলে রাখতে চাই। আমাদের যে সমস্ত দেশি গরু আছে তারা যখনই ডাকে আসে আমাদের হাসপাতালে, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মানে কৃত্রিম সংকরায়নের ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে সে যে বাছুরটা জন্ম দেবে সে ক্রস থাকবে, মানে তার মধ্যে 50% একজোটিক ব্রিডের গুণ থাকবে, 50% আমাদের দেশি থাকবে। তো সেক্ষেত্রে ক্রস গরুগুলি কিন্তু আমাদের দেশি গরুর তুলনায় অনেক বেশি দুধ দেয়। এগুলো 6 লিটার থেকে 10 লিটার অব্দি দুধ দিয়ে থাকে, ব্রিড টু ব্রিড ডিপেন্ড করে। কিন্তু সেই একই কথা আসবে যে আমাদের যে ক্রস ব্রিড গরু হলো সেটাকে কিন্তু খাবার আমাদের সেই পুষ্টিসম্মত খাবারই দিতে হবে, খাবারে কনসেন্ট্রেট দিতে হবে, খাবারে সবুজ ঘাস থাকতে হবে, শুকনো খড় অবশ্যই থাকতে হবে, তাছাড়া আমাদের যে খনিজ মিশ্রণ এগুলো সব কিছু থাকতে হবে। তখনই সেই যে ক্রস ব্রিড গরুটা সে তার ক্রস ব্রিডের ক্যারেক্টারিস্টিক গুলো দেখাতে পারবে। তাছাড়া আমরা যদি ক্রস ব্রিড গরুটাকে আমরা সাধারণ এই শুকনো খড় আর খালি সবুজ ঘাসই খেয়ে যাই তাহলে হবে না, আমার ক্যালসিয়াম দিতে হবে যাতে দুধের উৎপাদন বাড়ে, এই সমস্ত খাবার দিতে লাগবে, কনসেন্ট্রেট খাবার যেটা আমি বলছি, কনসেন্ট্রেটে ভুট্টা, গমের ভুষি, ধানের কুড়া সবকিছু মিলিয়ে, খৈল, বাদামের খৈল বা সরিষার খৈল সবকিছু মিলিয়ে একটা ঘনীভূত খাদ্য বলতে পারি আমরা। সেই খাদ্যগুলো যদি আমরা একটা ক্রসব্রিড গরুকে না দেই তাহলে সে তার পারফরমেন্স
0: সাধারণ গরু
1: সেও 1 লিটার 1.5 লিটার 2 লিটার দুধই দেবে।
0: আচ্ছা,
1: খাদ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত শুধু আমাদের গরুর জাত ব্রিড এগুলো দেখলেই হবে না, আমাদের পরিচর্যার উপরেই গরুর প্রোডাকশনটা নির্ভর করবে সম্পূর্ণভাবে। তো আমি যে বললাম কৃত্রিম সংকরণের মাধ্যমে আমরা যে ক্রসব্রিড বাচ্চাগুলো পাচ্ছি তার থেকে যখন বাচ্চাগুলো হবে সেগুলোও ক্রসব্রিড হবে, এক সময় আমরা তার থেকে পিওর ব্রিডও পেয়ে যাব। তো সেক্ষেত্রে কি হবে, দুধের যে উৎপাদনের পরিমাণটা সেটা মানে প্রতিবারই বাড়তে থাকবে, প্রতিটা ব্রিডিং এর পরই সে দুধের পরিমাণটা বাড়তে থাকবে। তো অবশ্যই খাবার এবং গরুর ব্রিড দুটোর সাথেই আমাদের দুধের প্রোডাকশনটা জড়িয়ে আজকের দিনে আমরা পৃথিবীর সব থেকে বেশি দুগ্ধ উৎপাদনকারী দেশ, তাতে আমাদের কৃষক ভাইদের যথেষ্ট অবদান রয়েছে। তারা যাতে আগামীতে আমাদের দেশকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে পারে তার জন্য আমাদের সচেতনতার বিভিন্ন ক্যাম্পেইন করা হয়, আজকের অনুষ্ঠানই তারই একটি উদাহরণ। তো আমরা চাইব এই যে আমাদের প্রথম স্থানটা অধিকার করে রয়েছে সেটা যেন অব্যাহত থাকে,
0: মানে গাভীর যত্নের যাতে কোন রকম ত্রুটি না হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকতে হবে। প্রাণীপালক ভাইদের জন্য প্রাণী চিকিৎসালয় থেকে বিভিন্ন ধরনের ক্যাম্পিং রয়েছে, আপনি যেটা বললেন পাঠশালা রয়েছে যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে প্রতিপালন করতে হবে, বা একটা পরিণত গাভীর জন্য কতটুকু খাবার কিভাবে দিতে হবে সেক্ষেত্রে, আর এই ক্ষেত্রে এই সময় বিশেষ করে তাদের জলের আমি মনে করি যে জলটাও জলের খাবারটাও মানে বাড়িয়ে দিতে হবে জল খাওয়াটা।
1: হ্যাঁ অবশ্যই, জল জলের সাথে আমাদের দুধ উৎপাদনে একদম ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। একটা গরু যেমন 400 কেজি যদি একটা গরু হয়ে থাকে একজোটিক ব্রিড বা ক্রস ব্রিড অনেক সময় সেই ওজনটা ধারণ করে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই গরুটিকে গ্রীষ্মকালীন পরিস্থিতিতে মোর দ্যান 50 লিটার 50 লিটারের উপর জল অবশ্যই দিতে হবে। এবং শুধু খালি জল নয়, জলের মধ্যে ইলেকট্রোলাইট যেটা আমরা ওআরএস নামে বা ইলেকট্রোল নামে চিনে থাকি, এটা পশুদের ক্ষেত্রেও রয়েছে, হসপিটালেও এগুলো অ্যাভেলেবল আছে, গিলে দেওয়া হয়, সেই ইলেকট্রোলাইট মিশ্রিত জল গরুকে দিতে হবে গ্রীষ্মকালে, স্পেশালি সকালবেলাতে, যাতে শুধু আমাদের জল দিলে হবে না, অতিরিক্ত জল দেওয়া এক প্রকার ডিহাইড্রেশন, যেটাকে আমরা হাইপারটোনিক ডিহাইড্রেশন বলে থাকি। জলের মধ্যে যতক্ষণ ইলেকট্রোলাইটের ব্যালেন্সটা থাকবে না ততক্ষণ সেই শুধু আমরা জলই দিয়ে গেলাম সেটা কোনো কাজ করবে না, জলের সাথে আমাদের ইলেকট্রোলাইটও দিতে লাগবে, তাহলেই গিয়ে গরুর যে দুধের উৎপাদন এবং শারীরিক যে এনার্জি ব্যালেন্সটা এটা মেনটেন থাকবে।
0: আচ্ছা আচ্ছা, পাশাপাশি তো সবুজ খাদ্য রয়েছে,
1: এগুলো থাকবে। আমি উদাহরণস্বরূপ বলে দিতে চাই, যেমন একটা যদি 400 কেজির গরু আমরা পালন করে থাকি এবং সে যদি দৈনিক 8 থেকে 10 লিটার দুধ দিয়ে থাকে, তাহলে তাকে আমরা প্রায় দিনে 25 থেকে 30 কেজি সবুজ ঘাস, 5 থেকে 10 কেজির মতো শুকনো খড়, তাছাড়া 5-6 কেজি কনসেন্ট্রেট যেটা আমি বললাম, এটা গম ভুট্টা ভুষি এগুলো সবকিছু মিলিয়ে যে ঘনীভূত খাদ্য যেটা আমাদের সমস্ত প্রকার পুষ্টির যোগান রয়েছে সেগুলো, তাছাড়া 50 থেকে 60 গ্রামের মতো মিনারেল মিক্সচার এবং পর্যাপ্ত প্রকার পরিমাণ জল যেটা মোর দ্যান 50 লিটার উইথ ইলেকট্রোলাইটস আমরা অবশ্যই প্রদান করব।
0: সেগুলো মানে কিভাবে তাদেরকে সুষম খাদ্য মানে সঠিকভাবে বিজ্ঞানসম্মত ভাবে তাদেরকে প্রতিপালন করার যে নিয়মগুলো রয়েছে বা পরিচর্যা, কিন্তু বর্তমান সময়ের কে বাদ দিয়ে শীতকালীন সময়ে বা তার আগে বিভিন্ন ধরনের তাদের সমস্যা হয়, খোরাপিরা রোগ সম্পর্কে আমরা জানি বা আরো অনেক ধরনের রোগের তাদের, বা পেট ফাফা, পেট ফুলে যাওয়া, এই ধরনের রোগেরও সমস্যা হয়, সেই ব্যাপারে কিছু বলে দিলে সুবিধা।

0: আপনি যে প্রথমে বললেন খুরাপিরা রোগ,
1: হুম
0: এটা একটি ভয়ঙ্কর রোগ, এক প্রকার মাননবেধি। তাই আমি বলে রাখতে চাই, এই যে আমাদের ওয়ার্ল্ড মিল্ক ডে পয়লা জুন,
1: হুম
0: সেই একই ডে থেকে আমরা খুরাপিরা রোগের ভ্যাকসিনেশন প্রোগ্রাম FMDCP রাউন্ড
1: মানে একটা
0: শুরু
1: গাভী
0: করেছি।
1: পরিণত গাভী যদি সবদিকে দুধ উৎপাদন হচ্ছে, ভালোই দিচ্ছে, খাবার খাচ্ছে, কিন্তু হঠাৎ করে এই ধরনের রোগে যদি
0: যদি
1: আক্রান্ত হয়,
0: খুরাপিরা আক্রান্ত হয়, সেটা কিন্তু সম্পূর্ণভাবে তার যেমন ভাবে মাস্টাইটিসের কথা বললাম,
1: ঠিক তাই,
0: খুরাপিরা রোগের ক্ষেত্রেও সেম। খুরাপিরা রোগের প্রথম লক্ষণই হবে গিয়ে সেটা দুধের উৎপাদন সম্পূর্ণরূপে কমিয়ে দেবে।
1: জিরো করে দেবে একদম।
0: যেটা 4 লিটার দুধ দিত সেটা 500 দুধে নিয়ে আসবে।
1: আচ্ছা আচ্ছা,
0: তো খুরাপিরার ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমরা শুরু করেছি ওয়ার্ল্ড মিল্ক ডে, যেহেতু এই রোগের সাথে দুধের উৎপাদন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।
1: আচ্ছা,
0: তো আমরা 45 দিন ব্যাপী খুরাপিরা রোগের ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু করেছি এবং খুরাপিরা মুক্ত ভারতের জন্য আমরা অগ্রসর হচ্ছি এই
1: আচ্ছা আচ্ছা,
0: ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে। তো অবশ্যই আমাদের এই খুরাপিরা রোগের প্রতি আমাদের যত্নবান হতে হবে, কোন প্রকার লক্ষণ যদি দেখা যায় সাথে সাথে আমাদের আশেপাশের ভেটেরিনারি ডিসপেন্সারি বা হাসপাতালে যে ডাক্তারবাবু রয়েছেন ওনাদের সাথে যোগাযোগ করতে হবে।
1: আচ্ছা,
0: তাছাড়া আপনি একটা কথা বললেন গ্রীষ্মকালে যে পেট ফাঁপা সমস্যা, কারণ গ্রীষ্মকালে সবুজ খেরে শীতকালে সবুজ খেরের খুব শর্টেজ দেখা দেয়, আমরা পেয়ে থাকি না, শুধু শুকনো খেরি পেয়ে থাকি। তো সেই সময় কি হয়, গরু প্রায়ই আমরা দেখি পেট ফাঁপা বা বিভিন্ন প্রকার কন্ডিশনের সৃষ্টি হয়। তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের অত্যন্ত যত্নবান হতে লাগবে। ঘরোয়া পদ্ধতি যদি বলি, আমরা যখনই পেট ফাঁপা দেখা দেয় সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করার আগেই আপনারা ঘরে যদি সরিষার তেল থাকে সেটা একটু দিতে পারেন,
1: আচ্ছা,
0: সেটা তাৎক্ষণিক সময়ের জন্য মুক্তি দেবে। যদি সেক্ষেত্রে
1: সরিষার তেলটা খাইয়ে দিতে পারেন?
0: হ্যাঁ, খাইয়ে দিতে পারি আমরা।
1: আচ্ছা,
0: তবে সেটা কিন্তু টেম্পোরারি, সেটা কিন্তু পার্মানেন্ট নয়। সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই সেটা দেওয়ার পর আমরা ইমিডিয়েট 1-2 ঘন্টা আমাদের ডাক্তারবাবুর সাথে অবশ্যই যোগাযোগ করতে লাগবে, যাতে পার্মানেন্ট টেম্পোরারি রিলিফটা পার্মানেন্ট রিলিফে পরিণত হয়। তো আমরা অবশ্যই শীতকালেও আমরা গাভীর যত্ন রাখতে হবে মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে। তাছাড়া আমাদের মধ্যে আরেকটি এক প্রকার কি মিথ রয়েছে যে আমরা শীতকালে ভ্যাকসিন করাই না গরুকে, ভ্যাকসিন খুরাপিরা রোগের যে ভ্যাকসিনটা আমরা বছরে 2 বার করে থাকি, শীতকালে গেলে অনেকেই করাতে চায় না, তারা খামারিরা ওদের গরু নিয়ে আসে না ভ্যাকসিনেশন ফিল্ডে। তো সেটা জানে একদমই না হয়, কারণ ভ্যাকসিনেশনের সাথে গরুর দুধ কমে যাওয়ার কোনো সম্পর্ক নেই। ভ্যাকসিনেশন গরুকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য, আগামীতে যেন সে রোগমুক্ত ভাবে অত্যাধিক পরিমাণে দুধ উৎপাদন করতে পারে তার জন্য। এবং আরেকটা কথা আমি বলে রাখতে চাই, গ্রীষ্মকালের মধ্যে অনেকেই কৃমির ওষুধ দিতে চায় না, ওদের মধ্যে একটা মিথ রয়েছে গ্রীষ্মকালে কৃমির ওষুধ দেওয়া যায় না, সেটা এমন একদমই নয়। আমরা কোনোভাবেই ক্যালেন্ডার দেখে আমরা কৃমির ওষুধ দেব না। আমরা কৃমি গরুটার মধ্যে কৃমির সমস্যা দেখা যাচ্ছে নাকি, কোনো সিমটম দেখা যাচ্ছে নাকি, সে খাবার কমিয়ে দিয়েছে নাকি, এসবের উপর ভিত্তি করে আমরা কৃমিনাশক ব্যবহার করব। গ্রীষ্মকালে দেব না, শীতকালে দেব না, এমন কিন্তু কিছু নেই,
1: যখন প্রয়োজন হবে তখনই দিতে হবে।
0: হ্যাঁ,
1: তাহলে আমাদের যে আজকের আলোচনার বিষয় ছিল যে গাভীর যত্ন আমরা কিভাবে করব দুধের উৎপাদন বাড়ানোর জন্য, এ নিয়ে আমরা বিস্তারিতভাবে আপনার কাছ থেকে জানলাম। বিশেষ করে এই সময়ে, গ্রীষ্মকালীন সময়ে বা অন্যান্য সময়ে কিভাবে গাভীর পরিচর্যা করতে হবে, কিভাবে ভ্যাকসিনেশন করতে হবে, কিভাবে সঠিক সময়ে সঠিক খাদ্য তাদেরকে দিতে হবে যাতে করে দুধের উৎপাদনের ব্যাঘাত না ঘটে, এবং যারা প্রাণীপালক ভাইয়েরা গাভী পালন করছেন যে উদ্দেশ্যে যে আমার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সেটা যাতে সম্পূর্ণ হয় তার সে উদ্দেশ্য, সে ব্যাপার নিয়ে আমাদের আজকের আলোচনা ছিল। আশা করি আজকের যে বিষয়ে আলোচনা প্রাণীপালক ভাইদের জন্য অনেক অনেক উপকারে আসবে বা সুবিধা হবে তাদের জন্য। তাদের প্রতি আরেকটা পরামর্শ থাকবে, আপনারা কিন্তু নিকটবর্তী যে প্রাণী চিকিৎসালয় রয়েছে সেখানে যোগাযোগ করবেন এবং সময় উপযোগী সমস্ত ব্যবস্থাপনা নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।
0: আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
2: শুনলেন অনুষ্ঠান খেতে খামারে, এবারে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।
3: আপকে সাথ এআই পাওয়ার্ড পার্সোনাল।

শুনলেন খেতে খামারে, খেতে খামারে অনুষ্ঠান শুনলেন দেশ আত্মপদক গান। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। ৭:০৫ শুনবেন সারগম, অনুষ্ঠান শুনবেন দুর্গার আগে সরুদ, বাজিয়ে শোনাবেন আলী আকবর খাঁ। ৭:৩৫ শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন ৭:৪৫ এবং ৭:৫৫। ৮:০৫ শুনবেন লাইভ ফোন ইন মনের মতো গান, আপনারা ফোন করবেন 8731875545 এই নম্বরে। ৯টায় শুনবেন ৫ মেশালি নানা রাগের গানের অনুষ্ঠান, ৯:৩০ শুনবেন কবিতা আবৃত্তির অনুষ্ঠান কবিতার আকাশ, অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন দেবেশ ঠাকুর। ১০টা শুনবেন হারানো দিনের গান, শিল্পী অমিত কুমার। শুনলেন অনুষ্ঠান সূচী।

আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন সারাগাম অনুষ্ঠানে। আজ শুনবেন দুর্গার আগে সুরোধ, বাজে শুনবেন আলী আকবর খাঁ।

সারগম অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন প্রথমে দুর্গার আগে এবং পরে পিলোর আগে শরৎ, বাজিয়ে শুনলেন আলী আকবর খাঁ। আকাশবাণী বিলোনিয়া শ্রোতা বন্ধুরা এখন প্রথমে শুনবেন কলকাতা কেন্দ্রে বাংলায় সংবাদ, এবং এরপরে পর্যায়ক্রমে কক বরাক স্থানে বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি নমামি বর্ষরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষার জন্য NTA বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় BSFকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। অস্ট্রেলিয়ান ওপেনে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের PV

0: ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ বি ম্যাচে আজ কানাডা বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের একাধিক ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে। গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: 12 সাল কে দৌর মে জিস তরহ সে বিরাসত আর বিকাশ দোনো
2: হামারি বহনো কে পাস হুনর ভি থা মেহনত ভি থি লেকিন উনে পুঁজি আর অবসর নাহি মিলতে 3 করোড় মহিলাও কো লখপতি দিদি দিদি বানানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
0: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুরি যাওয়া বা বিদেশে পাচার হয়ে যাওয়া প্রত্ন সামগ্রী দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী। এখনও পর্যন্ত 670টি ভাস্কর্য ও পুরাকীর্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
1: 12 সাল কে দৌর মে জিস তরহ সে বিরাসত আর বিকাশ দোনো এক সাথ চলে হম গুলামী কি মানসিকতা কো পিছে ছোড় করকে আপনি বিরাসত কা সংরক্ষণ করতে হুয়ে বিকশিত হোনে কি দিশা মে আগে বড়ে। মানে প্রধানমন্ত্রী জি কে নেতৃত্ব মে ইস দিশা মে জিস তরহ সে পিছলে 12 বর্ষো মে কাম হুয়া হ্যায় আর জো পরিবর্তন আর প্রভাব উসকা দিখাই দেতা হ্যায় কি 12 সাল কা কালখণ্ড জব ভারত কে বিকশিত হোনে কা ইতিহাস লিখা জায়েগা তব ভারত কে সাংস্কৃতিক পুনর্জাগরণ কা দৌর উসকে রূপ মে পরিভাষিত আর চিহ্নিত কিয়া জায়েগা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আগামী রবিবার ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের উপর আলোকপাত করা হবে। দপ্তর হাজার হাজার প্রস্তাবের মধ্যে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে ঝাড়াই বাছাই করে 120টি স্টার্টআপ সংস্থাকে এজন্য নির্বাচিত করেছে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম ধাপে আগামী 14 জুন ফ্রান্সের নিসে যাবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন স্লোভাকিয়া। এরপর তিনি ফ্রান্সে ফিরে এভিয়ন শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসসিও আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর সিং বলেন, এসসিওর সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডক্টর সিং জানান, সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত বদ্ধপরিকর। তিনি ঘোষণা করেন, আগামী 17 থেকে 19 জুলাই ভারত কলকাতায় এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত এসসিও গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতি মন্ত্রী এবং সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রার সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে সমগ্র যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। শ্রী শাহ ড্রোন, সিসিটিভি এবং উন্নত নজরদারি ব্যবস্থাপনার মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা কাঠামো আরও কঠোর করার উপর জোর দিয়েছেন। উল্লেখ্য, 3 জুলাই থেকে শুরু হয়ে এবারের অমরনাথ যাত্রা চলবে 28 আগস্ট পর্যন্ত। ইন্ডিয়া এআই মিশন প্রকল্পের আওতায় আজ ভার্জ নামের একটি ডিস্টিলড ভিডিও মডেলের উদ্বোধন করেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন। এআই প্রযুক্তিকে সাশ্রয়ী, সহজলভ্য ও প্রাসঙ্গিক করে তোলার লক্ষ্যে এই মডেলটি তৈরি করা হয়েছে। তিনি জানান, ভার্জ ভারতের এআই যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেডিকেলে ভর্তি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নেওয়া হবে আগামী 21 জুন। এজন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA বেশ কিছু গুরুত্ব

গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে 15 মিনিট। পরিবর্তিত সূচি অনুযায়ী দুপুর 2টায় পরীক্ষা শুরু হয়ে তা চলবে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে 2টির বদলে 4টি রাফ পেজ দেওয়া হবে। 2টি রাফ পৃষ্ঠা থাকবে নির্দেশিকা অংশের পরেই এবং বাকি 2টি থাকবে প্রশ্নপত্রের শেষে। একই সঙ্গে এনটিএ পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিচ্ছে। ক্যাবিনেট সচিব ডক্টর টিভি সোমনাথন আজ এনটিএর মহানির্দেশক অভিষেক সিং এর সঙ্গে এক বৈঠকে নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখেন। বৈঠকে ক্যাবিনেট সচিব সুষ্ঠু স্বচ্ছ সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে পুনরায় এই পরীক্ষা গ্রহণের ওপর জোর দিয়েছেন। শ্রী সোমনাথন বলেন, এবারের পরীক্ষা নির্বিঘ্ন রাখতে কেন্দ্র ও রাজ্য সরকার এবং জেলা প্রশাসনগুলি একযোগে কাজ চালাচ্ছে। কোন রকম বিঘ্ন ঘটানোর চেষ্টা চললে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফ কে জমি হস্তান্তর ও কাঁটাতার বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলে মুখ্যমন্ত্রী জানান। ভারত ও বাংলাদেশ নিজেদের সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে গত 8 থেকে 11 জুন পর্যন্ত সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে হওয়া 57তম মহানির্দেশক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলনে একথা জানানো হয়। সম্মেলনে বর্তমান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা ছাড়াও সীমান্ত সুরক্ষা ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে। সম্মেলনে দুপক্ষই সুসমন্বিত নজরদারি, প্রকৃত সময় তথ্য বিনিময়, সতর্কতা বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত অপরাধ চক্রের বিরুদ্ধে যৌথ উদ্যোগ আরো জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা চালায়। অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এয়ার ইন্ডিয়া বিমান AI-171 এর দুর্ঘটনার তদন্ত চলছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাইডু গত বছর ওই দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি আগামী দিনে উড়ান চলাচলের নিরাপত্তা আরও বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। উল্লেখ্য, গত বছর আজকের দিনে মর্মান্তিক ওই বিমান দুর্ঘটনায় 261 জনের মৃত্যু হয়। এদের মধ্যে 242 জন বিমানের যাত্রী, ক্রু ও সদস্য। বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আবাসিক হোস্টেলের ওপর ভেঙে পড়ায় প্রাণ হারান আরও 19 জন। বিজে মেডিকেল ক্যাম্পাসে আজ মৃতদের স্মরণে বিশেষ শোকসভার আয়োজন করা হয়। 2 মিনিট নিরাপত্তা পালন ছাড়াও করা হয় বৃক্ষরোপণ, আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব আজ তাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এইভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। চলতি বছরের মে মাসে দেশে বার্ষিক খুচরা মুদ্রাস্ফীতির হার 3.93% পৌঁছেছে। এ নিয়ে টানা পঞ্চমবার বৃদ্ধি পেল এই মুদ্রাস্ফীতির হার। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক জানিয়েছে, মে মাসে গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতির হার বেড়ে 4.25% হয়েছে। ব্যাডমিন্টনে সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে আজ তিনি চাইনিজ তাইপের চেন সু ইউকে 21-6, 21-9 ব্যবধানে পরাজিত করেন। ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বির ম্যাচে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে 12:30। অন্য ম্যাচে আগামীকাল গ্রুপ ডির খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষার জন্য এনটিএ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা, ককতমা পরি ও শিল্পীদা বর্মা, তিনি ককতমা প্রভাগ রকম খা, মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী শাখা রাংথং।

পেবলাইতে সাকলাইমুং রং সা কাহাম সৈশিলাম থংতে কাহাম নাইকল মুনি জুদা জুদা দিখিল বরি রক নাংমা বারজা ইয়াচাগৈ দঙ্গ ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিচিশা শালমারি নি নিট ইউজি নিশাই নিচি দক আমজকমুনি জরা সতী সারা চারনি বাংরি ওই সতী সারা চুকুচি বা খ্লাইখ্যা চিং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ সাকা থংরংনি কেসে কেরেঙ্গ থৈজানাই নুকুনি চুকজাকন হাপাংনি সেবগ্রনাও হাস্তে হাপাং ককরেজাক 2026 ওয়ার্ল্ড কাপ ফুটবল বাতালেমাও তিনি কানাডা বাই থংলায়ানে বসনিয়াতাই হার্জেগোভিনা তাবুক কপ্তমা শুক্রবৈ মন্ত্রীবর্গ নরেন্দ্র মোদী সাকা রংথং সেবলাইতে সাকলাইমুং রং সা কাহাম সৈ শিলাম থংতে কাহাম নাইকল মুনি জুদা জুদা দিখিল বুড়ি রক নাংমা বার জায়া চাকি তঙ্গ হদালামনি পোস্ট কাইসাও মন্ত্রীবর্গ সাকা ড্রোন তাংবে খেরপ্তাই কতাল সেব বুড়ি রক নিমানচুক মুং হাকতর নিহামক্রায় কতাল রাম ফিয়গী তঙ্গ মন্ত্রীবর্গ সাকা থাংনাই বিশি চিননিও এনডিএ হাপাং বুড়ি তি দুলজাক হামক্রাইন খাবা চারকাতাই বাইথাং চুকজাক বদল রকনি সেব বাই বুড়ি রকনো রংথং তুই চুকজাক খেলাই তিসানা সামুং তাঙে তঙ্গ বসাকা হাকতনি বুড়ি ফানো বসং স্নামা ও নাংকুকমা থং তাই বরকনি সামুং গরং ভারতনি বরমন বাংরমা ও চবাওই তঙ্গ দিল্লি কতাল ও তালনি চার সাল মারিনি সিমি চিসা সাল মারি জরা বিএসএফ তাই বর্ডার গার্ড বাংলাদেশ নিবিশিং ফিল্ড বাচিসনি ডাইরেক্টর জেনারেল লেবেল আরি আমচাইও কথালাইমুং তৈনে ককলাম সালেমা পান্ডা সংসা জাখা বখাকনি বখাকতেই মরক মুং নাইচম মুং ককথুমরি মুং নাহার মুং তাই আরি আমচাইও রায়দা কৃড়ি সামুং মথাংনাও কথাওই সামুং টাকনা সাকা ফান বক্সিং জাখা কথাজা ককলাম সালাইমা ককবলাইও মুং সৈ রেলাইখা তাই কনি হাকতরনি আরি মরক মুং তাই চৌবাচন ক্রাক খ্লাইনাও তুইনে ককংখা ভারতনি আদং বদলন তুইদুলখা বিএসএফনি দাগিফাং অক্রা প্রবীণ কুমার তাই বাংলাদেশনি লুকু আদং বদলন তুইদুলখা বর্ডার গার্ড বাংলাদেশনি দাগিফাং অক্রা মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি তাই ওয়াইশা কুথুম লাইমুং বুসকাং নভেম্বর তালো ঢাকাও সংসাজাকনা ককচাপ তঙ্গ ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও তালনি নিচিশা শালমারি ও সংসার জাগনা থাং তংমা নিট ইউজি নিশাইনি চিতক আমচকুনি জরা সতীচি বা বাংরি বই সতী সারা চারচিনি সতী সারা চুকুচি বা খ্লাইকা মথানি বাকি সাজাকা নিট ইউজি নিশাইনি চিতক আমজকমুং টংকচাং নাই মথাং রোগজাকতাই সেরনাই রোগনি নাংমানো রোগী পাইরেনানি সাকা ফানবক্সিং জাকা কতাল জরানো রোগী আমজকমুং অঙ্গানো দ্বীপর দামনি নিশিনি সারিক দাম বা তামই সতীচি বা জরা চিং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ সাকা থংরংনি কেসে কেরঙ্গ থৈজানাই নুকুংনি চুকজাকন হাপাংনি সেবগ্রনাও হাস্তে হাপাং কক্রজাক তিনি তাংন কতর কক্তমাথমনাই রকনি থুমম কক্ন সাকাব বতাইব সাকা থৈজানাই নুকুংনি বখাকতেই তাবুসাক জরা কাই থামচি চার কৈমুং বলাই সকফাইখা আবুনি বিশিং খড়কচি চারন সেবগ্রজাখা খড়কচিসা নিমুং ককচাব তঙ্গ কাইবা কৈমুং থংরং কেসে কেরঙ্গ থৈমানি ফুনুকমারি গরি অংমাবাই কারৈ রাজাখাতাই কাইবরি কৈমুংন চেরি নাইজাকৈ তঙ্গ কেন্দ্রতে হাস্তে হাপাং চেরি তংসামুঙ্গ চেরাই তংসামুঙ্গ গদালজাক তংমা পাইরেনা তাই উমর কাশুগিয়াক কাইমা কাশুনাও চাইতক মুং নাহারি তঙ্গ হিনি সাকা চামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জিরানিয়া পঞ্চায়েত সমিতিনি অডিটোরিয়াম হায়ুং চেরাই তংসামুং গদালজাক ইয়াকাগ্রমুং সালপালাইমানো রোগী ত্রিপুরা চেরাই মানথাই নাইমুথাং কমিশন বাই সংসাজাক হজাক মুং সামুং ভুতাংন চেঙ্গি মকনো বসাকা বসাকা ও সামুঙ্গ পঞ্চায়েত নিবকরকনি সিমি চেঙ্গি বেবাক বেরেমনি লোকরক বুসকাঙ্গি মাফাইনাই পান্ডা ও মাঞ্জাকা ত্রিপুরা চেরাই নাইমুথাং খাতিমুং কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেব বর্মা জিরানিয়া পঞ্চায়েত সমিতিনি চেয়ারম্যান প্রীতম দেবনাথ জিরানিয়া আমসে পঞ্চায়েতনি চেয়ারম্যান রতন কুমার দাস আকর্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক থুমা খানাই তংবায়ো আকাশবাণী নিকক তোমার আপডেট মানা বগে লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউবর নাইদি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারি বা আকাশবাণী আগরতলা কেন্দ্র নিকক তোমার আপডেট মান নাকি টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলাতে ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো শাক বেদনায় রুনি মথা ত্রিপ্রসা ইউনিটি ফর জাস্টিস নি রিংজাক লাহার কাশমুং তাই রেল লামা কাশমুং তিনি দ্বীপর রসায়নহার জাখা তিনি জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা মথানি তুইদুল নাই রোগবাই ককলাম সালাইমা ইয়াগুলো খরাং তিসালাইমা রসায়নহার জাখা আবনি ইয়াগুলো রেল তাই থাংলাই সু সকাংনি হাই অঙ্গ
মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী তি দুলমা বাই তাবুক এন ডি এ হাফং বিশি চিনি হামগ্রাই লামাও গবং স্রাই স্রাই ইংখা আবনি বিশি নাংকুকমা বুড়ি রং ফান বাংরে না বুড়ি রং তি দুলমুং বাই হামগ্রাই নাহার মূর্তি

0: হাতাল কোচো গর্ষ গৈখা আবনো রুগি ককথুং কাইশা
1: দে সাহা কতর ফানো ব্রী ফান্ন রাষ্ট্রনি ফানবাং রিমুং নিলাম থাকাই বিসিটি নেই ও হামক্রাই তৈ ফানবাং রিমুং নি কথাজাক লামো হাকতনি বেবাক থায় হামক্রাই সগৈখা অ চাসামুং অংখা প্রধানমন্ত্রী জনধন যোজনা তৈ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নি সেব বাই প্রধানমন্ত্রী জনধন যোজনা নি সেব বাই রোজাক রোজাক ব্রীর কুইলা ব্যাংকিং সেব বাই মানজুজাখা রাংথং নি খাতিমুং হাপাং নি সেব তৈ রাংথং নাইমুথং নি নাম তৈবো লাইতেসা অংখা তৈ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তুবুই ফাইকা হকুগ্রী গান্তিনক এলপিজি মানজুমুংনি সেব বাই তৈ বুড়ি রকনো খবৈ বুমা রক সা খামনাই মথাং রোজাক অংখা বরম বাংখা তৈ স্রাই স্রাই তমা লাইতেসা অংখা রাংথং তৈ চোকজাক তৈ কাহাম লাংমানি সেব বুড়ি রকনো বাইথাং চোকজাক তৈ ফানক্রা খ্লাই তিসামাও অচেতন নাংমানি বারজা ইয়াজাখা বুড়ি রকনি হামক্রাই হিনমানি ন অংখা হাকতরনি হামক্রাই ফানক্রাক বুড়ি চোকজাক নুখুং ফানক্রাক ভারত কক্তমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: হাস্তানি সামগ্রী শিক্লা শিক্লি রগ্ন সামমান থগ্রিমুনি শেফ ফুয়ারমানো নাহারি ফুরংমুং হামগ্রাই নাইকুংনি চেতন বৈতিনি আগরতলা ও জব ফেয়ার সংসার জাখা ও সামং বোতাং হাস্তেতে হাস্তে ফাতানি বেবাগে কাঁচি থাম হাপাং ফাতারনি মথারক আরও মানজাখা জব ফেয়ার ও মানজাক ফাইনাই মথারক জুদা জুদা বাবায়ও বেবাগৈ খড়ক সা সাই চাররা বুকচা আচক ফাইনি বাগৈ চুকজাক শিক্লা শিক্লি রগ্ন তেলেঙ্গানো শালগ্রা হাঙ্কর হুকবার সই শিলাম কেন্দ্রনি চেতন বাই তিনি জুলাইবাড়ি ব্লকনি কলসি ভিলেজ তাই শালথাং চরক বাইনি লাতুয়াটিলানি হুকবার ক্লাইনে রগ্নৌ তুই হজাকমুং পান্ডার সংসার জাখা পান্ডাও হুকবার ক্লাইমার রায়দা তংখর রুকজাক হুকবার তাংসেব গদালজাকনো খবুই জুদা জুদা হুকবারনি বাবাইনো তুই নাই সাইমান জাখা প্রদেশ কংগ্রেসনি কাস্কো আশিস কুমার সাহা সাকা হাকতর গণাঙ্গি বাইবাক সা হাস্তেও বাবুসকাংনি হাতিও খরাংতি সামা সংসার জাগানো বসাকা মানি মরক মুং তাং সামুং বিয়াল লুকু ফান খাতি না রেগনা তাই রেংনি বাবয়ও জুদা জুদা জঞ্জাল নো ইয়াকাগ্র নাও তুই ও সামুং পোতাং সংসার জাগানো 2026 ওয়ার্ল্ড কাপ ফুটবলনি সালনৈনি সালো উলনৈ সংসানাই হাকতর কানাডা বাই থংলায়ানো বসনিয়া তাই হারজে গোবিনা ভারত হাকতরনি জরানো রগি হরনি দামচিনি তামুই সতী থামচিও অথংমুং উঙ্গানো আবন ইয়াগুলো কুবন সংসানে হাকতর আমেরিকা থংগানো পেরাগুয়ে বাই চা সালো ফুংনি দামদক তামুই সতী থামচিও অথংমুং নাইমানানো কনি থংমুংনি সিকাঙনো সংসানাই হাকতরনি লুয়াজিমা বাই কাইশা কচা কর্ম সংসামুং পান্ডা খেলাই জাগানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলথাম ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমাও তিনি থংমুং কনৈ অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও পৈলা থংলাইমাও স্বামী বিবেকানন্দ ক্লাব নৈ বুকচা গোলনি ফেরবাই কেশব সংগন মেচানখা উলো অ থং খলাওন টি টি এ ডি সি তাই কদমতলি শিকলা মথানি বিশিং উলনিনি থংলাইমাও সা সা গোলনি ফেরবাই ড্র অংলাইখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বা নাইকলজাক বুড়ি রকনি অরণি ক্রিকেট বাতালাইমাও তিনি থংমুং কাইশা অংখা নরসিংগড়নি টি আই টি থংখলাও সংসাজাক থংলাইমাও কর্নেল কোচিং সেন্টার উইকেট কাইথাম বাই ইউনাইটেড ফ্রেন্ডস ন এম বি বি স্টেডিয়াম কসমোপলিটন ক্লাব উইকেট কাইছি বাই প্রগতি প্লে সেন্টার ন তাই নরসিংগড়নি পি টি এ থংখলাও বিদ্যাসাগর ইউ এম বি কোচিং সেন্টার উইকেট কাইচার বাই চলমান সঙ্গন মেচানখা নবার্তিবাণী কক বুসকাং দামনৈ চিব্রীয় হাস্তেনি যত হাঙ্কর ফেরাং কগৈ গবাংখাই ওয়াতৈ ওয়া নুহনি নবার্তিবার নাইকুং হজা খেলাই রেখা খনা সালে তংমারে সাকাও থামচিশা ডিগ্রি সেলসিয়াস তৈ খামাও নৈচিব্রী ডিগ্রি সেলসিয়াস নে গানাগিনি তঙানো তিনি সালে তংমারে সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তে খামাও নৈচিব্রী দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তংমানি কক তোমা পাইনা সাকাং কক প্রথমারও খাইনহাই পরিফির মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকার রাংথং সেব লাইতে সা খেলাইমুং রং সা কাহাম সৈশিলাম থংতাই কাহাম নাইকলমুংনি জুদা জুদা দিখিল বুড়িরক নাংমা বারজা ইয়াচাগৈতঙ্গ ন্যাশনেল টেস্টিং এজেন্সি নিচিসা শালমারিনি নিট ইউজি নৈশাই নিচিদক আমজকমুংনি জরা সতি সারা চারনি বাংরি উই সতি সারা চুকুচি বা খেলাইখ্যা চিংফেরাং মন্ত্রী রতনলাল নাথ সাকা থংরংনি কেসে কেরেঙ্গ থৈজানাই নুখুংনি চোকজাকনো হাপাংনি সেবগ্র নাও হাস্তে হাপাং ককরেজাক 2026 ওয়ার্ল্ড কাপ ফুটবল বাতাইলাইমাও তিনি কানাডা বাই থংলায়ানো বসনিয়া তাই হারজে গোবিনা ককতমা তিনি বাকি অরণ উপায়খ্যা উলনি ককতমা আওয়াইঙ্গানো খনাফুং দামসনি সতী ব্রীচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশুশ্রম নির্মূল করতে এবং বাল্য বিবাহ রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত ও বাংলাদেশ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্বার ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা থেকে শুরু করে সব ক্ষেত্রেই নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2026 পরীক্ষার সময়সীমা বৃদ্ধি করেছে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় দিনে কানাডার মুখোমুখি হতে চলেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশুশ্রম নির্মূল করতে এবং বাল্য বিবাহ রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ জিরানিয়া পঞ্চায়েত সমিতির মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন আয়োজিত কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, এই কাজে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে প্রতিটি নাগরিককেও এগিয়ে আসতে হবে, তবে প্রতিটি শিশুর অধিকার সুরক্ষিত থাকবে। উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস প্রমুখ। আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন ত্রিপ্রাসা ইউনিটি ফর জাস্টিসের ডাকা সড়ক ও রেল অবরোধ আজ দুপুরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার পরেই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর রেল ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ভারত বাংলাদেশ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গত 8 জুন থেকে 11 জুন পর্যন্ত নয়াদিল্লিতে বিএসএফ ও বিজিবির মধ্যে 57তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলনে এই অঙ্গীকার করা হয়। সম্মেলনে বর্তমানে সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কিত পারস্পরিক উদ্বেগের বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সীমান্তে সমন্বিত টহল আরও জোরদার করতে, সতর্কতা বাড়াতে, রিয়েল টাইম তথ্য আদান প্রদান উন্নত করতে এবং আন্তঃসীমান্ত অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা জোরদার করতে বিএসএফ এবং বিজেপি উভয় পক্ষই সম্মত হয়। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএসএফ এর মহাপরিচালক প্রবীণ কুমার এবং বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আজ আগরতলায় চাকরি মেলার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে রাজ্য ও বহিরাজ্যের মোট 13টি বেসরকারি সংস্থা ও নিয়োগকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চাকরি মেলায় অংশগ্রহণকারী সংস্থাগুলি বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1,800টি শূন্যপদের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করে। নির্বাচিত প্রার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগপত্র প্রদান করা হবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজনৈতিক সহিংসতায় নিহতদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি জানান, রাজনৈতিক সহিংসতায় নিহতদের পরিবার থেকে এখনও পর্যন্ত 38টি আবেদন এসেছে, যার মধ্যে 18 জনকে চাকরি দেওয়া হয়েছে, 11 জনের নাম প্রস্তাবিত হয়েছে। রাজনৈতিক সহিংসতায় নিহত হওয়ার উপযুক্ত প্রমাণ না থাকায় 5টি আবেদন বাতিল করা হয়েছে এবং 4টি আবেদন তদন্তাধীন রয়েছে। কেন্দ্রীয় সরকার শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের খুচরা আউটলেট থেকে মোটর স্পিরিট ও হাই স্পিড ডিজেল ক্রয়ে নিষেধাজ্ঞা জারি করেছে এবং তাদের নিজ নিজ কনজিউমার পাম্প থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে বলা হয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে স্থানীয় ঘাটতি রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানিয়েছেন, সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী সপ্তাহ থেকে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হবে। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সমস্যাকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হবে। আপনার এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট।

0: পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, আবাসন, খেলাধুলা, বিজ্ঞান এবং প্রশাসন সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সামাজিক মাধ্যমে তিনি আজ এ কথা উল্লেখ করে বলেন, ড্রোন প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ সুযোগের নতুন দ্বার উন্মোচন করেছে। গত ১২ বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করছে এবং এর প্রতিফলনও বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। সরকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সক্রিয়ভাবে সমর্থন করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান এনডিএ সরকারের ১২ বছরের উন্নয়ন অভিযাত্রায় বহুমুখী বিকাশের ছবি স্পষ্ট হয়ে উঠছে। এক সর্বাত্মক উন্নয়নের ভাবনা ক্রমশ বাস্তব রূপ লাভ করছে, এর মধ্যে অবশ্যই অন্যতম নারী শক্তির ক্ষমতায়ন। নারী নেতৃত্বাধীন বিকাশের ধারাবাহিকতা আজ নতুন উচ্চতা ছুঁয়ে ফেলছে। একটি প্রতিবেদন,
1: যে কোনো দেশেই নারী শক্তি রাষ্ট্র শক্তির বিকাশে অন্যতম উপাদান, আর বিগত ১২ বছরে উন্নয়ন ও ক্ষমতায়নের সমবেত অভিযাত্রা দেশের প্রতি প্রান্তে রূপান্তরণের নতুন জয়যাত্রা নিশ্চিত করেছে। এক্ষেত্রে অনুঘটক হিসেবে উল্লেখ করা যায় প্রধানমন্ত্রী জনধন যোজনা ও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে কোটি কোটি মহিলা প্রথমবারের মতো ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছেন। নিজেদের সঞ্চয়, সরকারি সুবিধা এবং আর্থিক নিরাপত্তার পথ হয়েছে আরও সহজ। আর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এনে দিয়েছে ধোঁয়ামুক্ত রান্নাঘর। এলপিজি সংযোগের মাধ্যমে মায়েদের ও বোনেদের স্বাস্থ্য সুরক্ষিত হয়েছে, বেড়েছে সম্মান ও স্বাচ্ছন্দ্য। আর্থিক অন্তর্ভুক্তি থেকে উন্নত জীবনযাত্রা, নারীদের আত্মনির্ভর ও শক্তিশালী করে তুলতে এই উদ্যোগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নারীর অগ্রগতি মানে দেশের অগ্রগতি, শক্তিশালী নারী, শক্তিশালী পরিবার, শক্তিশালী ভারত। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট ইউজি ২০২৬ পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট বাড়িয়ে ১৮০ মিনিট থেকে ১৯৫ মিনিট করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা নিট ইউজি ২০২৬ পরীক্ষাটি সুষ্ঠু, নিরাপদ এবং পরীক্ষার্থীদের প্রয়োজন অনুসারে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন সময়সূচি হবে দুপুর ২টো থেকে বিকেল ৫:১৫ পর্যন্ত। সংশোধিত এই পরীক্ষার সময়ের মধ্যে হাজিরা খাতায় স্বাক্ষর এবং অন্যান্য তত্ত্বাবধান পদ্ধতির মতো বাধ্যতামূলক আনুষ্ঠানিকতার জন্য প্রয়োজনীয় সময়ও অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি সংস্থাটি জানিয়েছে, প্রশ্নপত্র পুস্তিকায় খসড়া কাজের জন্য বরাদ্দ স্থান ২ পৃষ্ঠা থেকে বাড়িয়ে ৪ পৃষ্ঠা করা হয়েছে, ফলে পরীক্ষার্থীরা গণনা ও চিত্র অঙ্কনের জন্য আরও বেশি জায়গা পাবে। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ ফটিকরায়ে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নির্মীয়মান স্কুল ভবনটি পরিদর্শন করেন। এই ভবনটি নির্মাণে ব্যয় হবে ৫.৫ কোটি টাকা। জোলাইবারের সাচিরামবাড়িতে টিএসআর ১৪ নম্বর ব্যাটেলিয়নের সদর দপ্তরে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ৩১ জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজ জোলাইবাড়ি ব্লকের কলসি ভিলেজ ও পশ্চিম চরকপাইয়ের লতুয়া টিলার কৃষকদের নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় সুস্থায়ী কৃষি পদ্ধতির প্রচার, মাটির স্বাস্থ্যোন্নয়ন এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। খেলার খবর, ২০২৬ বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় দিনে দ্বিতীয় আয়োজক দেশ কানাডার মুখোমুখি হতে চলেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। ভারতীয় সময় রাত ১২:৩০ থেকে শুরু হবে এই ম্যাচ। এরপর অন্যতম আয়োজক দেশ আমেরিকা খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। শনিবার সকাল ৬:৩০ থেকে এই ম্যাচ দেখা যাবে। দুটি ম্যাচের আগে আয়োজক দেশের উদ্যোগে একটি করে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন রয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা অনুষ্ঠিত হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব ২-০ গোলে কেশব সংঘকে পরাজিত করে। পরে একই মাঠে টিটিএডিসি ও কদমতলী যুব সংস্থার মধ্যে দ্বিতীয় খেলাটি ১-১ গোলে ড্র হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার আজ ৩টি খেলা অনুষ্ঠিত হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় কর্নেল কোচিং সেন্টার ৩ উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে, এমবিবি স্টেডিয়ামে কসমোপলিটন ক্লাব ১০ উইকেটে প্রগতি প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে বিদ্যাসাগর ইউএমভি কোচিং সেন্টার ৮ উইকেটে চলমান সংঘকে পরাজিত করে। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন

0: 26.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশুশ্রম নির্মূল করতে এবং বাল্য বিবাহ রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত ও বাংলাদেশ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা থেকে শুরু করে সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2026 পরীক্ষার সময়সীমা বৃদ্ধি করেছে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় দিনে কানাডার মুখোমুখি হতে চলেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণে রিলোরে শোনানো হলো প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে ককবরক স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী বিলোনিয়া আমাদের স্টুডিও করে দেখুন সময় রাত 8:07 হয়ে 31 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, আমরা শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনের মতো গান। আপনারা কল করবেন 8731875545 এই নম্বরে। সংযোগ পাওয়ার পর বলবেন নাম এবং ঠিকানা এবং বলবেন কোন ছবির গান শুনতে চান, ছবির নাম এবং গানেগুলো অবশ্যই বলবেন, তাহলে শোনা যাবে আপনাদের প্রিয় গান এই অনুষ্ঠান থেকে। ইতিমধ্যে একটি কল আমি নিয়ে নিয়েছি, দেখা যাক কলার কে, প্রথম কলার কে অনুষ্ঠানের। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আচ্ছা, কি বারিশ হো রা কি? আচ্ছা, আচ্ছা, তো বলি কোন সব মুভি কে গানা? হ্যাঁ, কোন জায়গা আওয়াজ? আচ্ছা, ঠিক হ্যাঁ, যারা যারা আপনাকে না শুনলি যে, হ্যাঁ, নমস্তে।

0: হ্যালো, নমস্কার। কোন ছবির গান শোনাবো আপনাকে? না, এত বেশি না, দুই থেকে তিনজন বলুন। ঠিক আছে, যাচ্ছে। নমস্কার
1: নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার দাদা,
0: কে বলছেন?
1: আমি সঙ্গীতা দেবনাথ কৈলাস শহর থেকে বলছি।
0: হ্যাঁ, বৃষ্টি হচ্ছে
1: প্রচন্ড।
0: হ্যাঁ, কৈলাসহর খুব বৃষ্টি হয় দেখি। মানে কৈলাসহর আর নর্থে? হ্যাঁ
1: প্রচন্ড বৃষ্টি।
0: হ্যাঁ হ্যাঁ
1: দুইটা অব্দি এক নাগার দিল,
0: হ্যাঁ
1: আবার
0: হ্যাঁ
1: বিকাল সাড়ে চারটা থেকে শুরু, এখনো পড়ছে।
0: হ্যাঁ হোক, বলাই হোক, চলো, কেউ বর্ষাকালে বৃষ্টি হওয়া চাই। কোন ছবি?
1: অতিরিক্ত বৃষ্টি।
0: হ্যাঁ হ্যাঁ, কোন ছবি?
1: ছবির নাম সংযোগ,
0: হ্যাঁ,
1: গানের কলি হচ্ছে যশোদাবা নন্দলালা।
0: ঠিক আছে, যাচ্ছে। নমস্কার,
1: শুভরাত্রি,
0: হুম হুম,
1: ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো, নমস্কার। কে বলছেন? ছবি
1: ছবি ডন
0: ডন
1: ডন
0: ওরই শব্দ না? সে তো ভালো থাকতে ডন কেন? আচ্ছা ঠিক আছে, যাচ্ছে আপনার প্রিয় গানটি। নমস্কার।

0: হ্যালো, নমস্কার। সুস্বাগত। কোন ছবির গান শুনতে চান?
1: আজকে গান শুনতে হিন্দি বই। গানের লাইন হলো গড়িয়ে তো লড়িয়া,
0: গড়িয়ে হো তো কালাইয়া।
1: আচ্ছা,
0: গড়ি হ্যাঁ, গড়ি হ্যাঁ কালাইয়া।
1: হ্যাঁ, গড়ি হ্যাঁ কালাইয়া। দুই একজনের নাম বলবো?
0: হ্যাঁ, বেশি না।
1: কৃষ্ণ দাদা, নারায়ণ দাদা, অমিত্র।
0: ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছে। নমস্কার।
1: নমস্কার, নমস্কার।

0: गोरी है कलाइया।
1: হ্যালো, নমস্কার, সুস্বাগত। কে বলছেন? ছবি যাচ্ছে। নমস্কার। দুই দুইজনই বেশি যথেষ্ট। ঠিক আছে, নমস্কার।

0: হ্যালো নমস্কার।
1: হ্যালো নমস্কার,
0: কে বলছেন?
1: আমি দক্ষিণ শ্রীরামপুর থেকে টিটি দাস।
0: কোন ছবির গান শুনতে চান?
1: লাঠি।
0: লাঠি?
1: হ্যাঁ হ্যাঁ।
0: গানে
1: লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে।
0: লোকে বলে আমার ঘরে না? ঠিক আছে, যাচ্ছি আপনার প্রিয় গানটি। নমস্কার।
1: ওকে নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পরে কথা কমু, পরে কথা কই। হ্যালো।

হ্যালো, নমস্কার। কোন ছবি? বল রাধা বল না? আচ্ছা, গানের কলি। ঠিক আছে, যাচ্ছে, নমস্কার।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার দাদা,
0: কে বলছেন?
1: আশুতোষ বাগদা কৈলাস থেকে বলছি।
0: কোন ছবি?
1: গৌরী প্রসন্ন মজুমদারের লেখা, শ্যামল চক্রবর্তীর সুর দেওয়া বিখ্যাত একখানা ছবি, কিশোর দার বিখ্যাত গান, কিছু কথা ছিল চোখে।
0: আচ্ছা, চোখে কথা বলে নাকি মানুষে
1: বলে বলে
0: বলে না ও বুঝতে হয় না? না বাবা, থাক, আমার তো বোঝার দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার।
1: নমস্কার।

0: বাছুকের কথা ছিল ঠাকুরপো।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভ ফোন ইন, মনের মতো গান। আপনারা কল করবেন 8731875548 এই নম্বরে। হ্যালো, নমস্কার।
2: নমস্কার স্যার।
1: কে বলছেন?
2: মাধব জগৎ থেকে নারায়ণ চন্দ্র মজুমদার।
1: কোন ছবি?
2: অনুসন্ধান ছবি স্যার।
1: গানের কলি
2: বলহরি বল, বলহরি বল।
1: ঠিক আছে, যাচ্ছে। নমস্কার।
2: মন্দির নাম বলবো স্যার?
1: হ্যাঁ বলুন।
2: কৃষ্ণ মুরা সিং, অমিশোর, গোপাল মহাজন, আরেকজনে বলবো স্যার, বিশ্বজিৎ পাল।
1: আচ্ছা ঠিক আছে, নমস্কার।

0: 乐地吃啦。
1: হ্যালো নমস্কার, কোন ছবি? আচ্ছা ঠিক আছে, কোন গানটি? আচ্ছা ঠিক আছে, নমস্কার। আপনি রেডিও ভলিউমটা কমিয়ে দিন।
2: কৃষ্ণমোহন মুরা সিং, নারায়ণ মজুমদার, গোপাল দাদা বলছি।
1: ঠিক আছে, নমস্কার।
2: থ্যাংক ইউ।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: কে বলছেন?
1: আমি বিলোনি ও কোথায় শোনা থেকে বিশ্বজিৎ পান।
0: ছবি
1: একটি বাংলা ছায়াছবি যে গান শুনতে চাই অপরাধী গান থেকে, আর গানে বলতে একটা সময় তো আমি ভালো লাগে।
0: আচ্ছা, ঠিক আছে, নমস্কার।
1: সবাইকে নিয়ে শুনতে চাই, ভালো থাকবেন, শুভ রাত্রি।
2: সাবস্ক্রাইব করুন আমাদের মনীষীর রক চ্যানেলকে।

হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? মাইছড়া থেকে। হ্যালো, আমি শুনতে পাচ্ছি না, একটু ধীরে সুস্থে কথা বলুন। আপনি কি ঘরের ভিতরে? হ্যাঁ, কে বলছেন বলুন, নাম কি বলুন? রতনলাল দাস। কোন ছবি? আচ্ছা, আপনি এত কাছাকাছি, তারপর আপনার কথা এরকম আছে কেন? ঠিক আছে, যাচ্ছে, নমস্কার।

এতক্ষণ পরিবেশিত হলো লাইভ ফোন ইন মনের মতো গান। সঙ্গে ছিলাম আমি সুখ। আকাশবাণী মিলনীয় এখন শুনবেন নানা রাগের গানের অনুষ্ঠান পাঁচ মেশালি। অনুষ্ঠানে প্রথমে শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

0: অনুষ্ঠানে এবারে শুনবেন দেশাত্মবোধক গান, সবিতা চৌধুরী, মন্দ ঘোষ এবং সহশিল্পীদের কণ্ঠে।
1: স্বাধীনতার পর যে সাময়িক

আপনারা শুনছেন পাঁচমেশালি নানা রাগের গানের অনুষ্ঠান। দেশাত্মবোধক গানের পর এবারে শুনবেন নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম।

শুনলেন পাঁচমিশালী নানা রাগের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের সবশেষে শুনলেন রাগ প্রধান গান, শিল্পী ছিলেন অপর্ণা ভট্টাচার্য। আকাশবাণী বিরণীয় এখন শুনবেন কবিতার আকাশ, কবিতা আবৃত্তির অনুষ্ঠান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করছেন দেবেশ ঠাকুর।

অসংখ্যবার প্রয়াস করেও আমার রথচক্র আমি মেদিনী থেকে তুলতে পারলাম না অর্জুন। এ দীর্ঘক্ষণ আমায় সুযোগ দিয়েছ তুমি, তোমায় সাধুবাদ জানাই। এবার নির্দ্বিধায় অবলীলাক্রমে আমায়

0: তোলো, তোলো গান্ধীব, স্বর নিক্ষেপ করো, ধ্বনিত হোক তোমার দেবদত্ত। আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হোক কর্ণপর্ব। বাসুদেব, যুগাবতার, হে মহান সারথি, তুমি পশ্চাতে কেন? সামনে এসে দাঁড়াও, অর্জুনকে আদেশ দাও, নিক্ষেপ করুক স্বর। তোমার ধর্মযুদ্ধের কদর্যতম কলুষতম পর্বের পরিসমাপ্তি ঘটাও। ধর্মযুদ্ধ, ধর্ম, একদিকে সত্য অন্যদিকে মিথ্যা, একদিকে ন্যায় অন্যদিকে অন্যায়। তুমি কৌরব বিরোধী, অতএব অপরাধী তারা, অতএব তারা হন্তব্য। তুমি ধর্ম সংস্থাপনার্থে যুগে যুগে অবতীর্ণ হয়ে অধর্ম যুগের অবসান ঘটিয়েছ। এ তো তোমারই অভিভাষণ। মুক্তলো, মুক্তলো কৃষ্ণ, মুক্তলো। তাকাও, তাকাও আমার দিকে, চোখ তোলো, তোলো, তোলো, তোলো। কি দেখছো, কি দেখছো আমার এই দু চোখে? কি অন্যায়, অপরাধ, ঘৃণা, বিভৎসা, অধর্ম! বলো, বলো, বলো, কি দেখছো তুমি? অবজ্ঞা, অনাচার, লজ্জা, লজ্জা! আমার লজ্জা কি তোমাদের লজ্জা নয়? আমার লজ্জা কি পাণ্ডবের লজ্জা নয়, ভারতের লজ্জা নয়, মহাভারতের লজ্জা নয়? লজ্জা! যুগাবতার অন্তর্যামী মধুসূদন, কি চমকে উঠলে কেন? হ্যাঁ, কেন লজ্জার কথা শুনে আশঙ্কায়? পাছে আমি অর্জুনের সম্মুখে প্রকাশ করে দেই আমার সত্য পরিজ্ঞাত সত্য, দুর্বল করে দেই পার্থের বাহুকে? আমি আমি কৌরব পক্ষে থাকলেও আমি কপটাচারী নই। কিছুক্ষণ পূর্বে যে সর্পবাহন নিক্ষেপ করেছিলাম অর্জুনের দিকে, তার শিরভূষণ মস্তকোচ্যুত করেছিলাম, তাই দিয়ে কি কণ্ঠচ্ছেদ করতে পারতাম না? পারতাম না? তুমি অশ্বের জানুভঙ্গ করে ভাবলে? পারতাম কৃষ্ণ, আমি পারতাম। তোমার কাছে কোনো ভিক্ষা, কোনো প্রার্থনা আমার নেই কৃষ্ণ। তুমি পাণ্ডব পক্ষে যোগদান করেছো, সে তোমার তোমার মহত্ব, তার জন্য কোনো আক্ষেপ আমার নেই। যুধিষ্ঠিরকে তুমি দেখিয়েছো ধর্মের পথ, ধরে নিলাম সেও পাণ্ডবদের সঙ্গে আত্মীয়তার খাতিরে। তুমি অর্জুনকে দেখিয়েছো তোমার সেই বিশ্বরূপ। আমি জানি এ অনন্ত রূপ দর্শনের সৌভাগ্য আমার কোনোদিন হবে না। তবু একটি প্রশ্নের উত্তর, একটি প্রশ্নের উত্তর তোমার কাছে চাইব। তুমি এর উত্তর জানো না? কৌরবদের জন্য নয়, আমার অসহায় পুত্র বৃষকেতুর জন্যেও নয়, এ প্রশ্ন ভারতবর্ষের জন্য। সত্যি সত্যি কি এই পরিণতির কোনো প্রয়োজন ছিল? ছিল না? ছিল।
1: ইতোমধ্যে চুপি চুপি একটি কথা তোমায় জানিয়ে যাই পুরুষোত্তম।
0: আমি গতকাল রাত্রে, মানে আমার অন্তিম দিবসের পূর্বাহ্নে, আমার জন্ম রহস্য জেনে গেছি।
1: জেনেছি আমার মাতৃ পরিচয়।
0: হ্যাঁ, জেনেছি আমার মা কে। না না না না, তোমার ভয় নেই। প্রাণ ভয়ে ভীত হয়ে অর্জুনকে সেই পরিচয় জ্ঞাপন করে তার বাহুকে আমি দুর্বল করে দেব না। না, এর নির্লজ্জ কাপুরুষতা আমি অবলম্বন করব না। তবে তোমার কাছে আমি জানতে চাইব, তোমার এই ধর্মযুদ্ধের পরিপ্রেক্ষিত কি? এই ভ্রাতৃঘাতী যুদ্ধের অপরাধী কি শুধু কৌরবেরা? মহামতে ভীষ্ম, পাণ্ডবদের তিনিও তো পিতামহ। কোন অপরাধে আর সরসজ্জায় শায়িত তিনি? কোন অপরাধে পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য আজ শত্রুপক্ষীয়? কি সেই অন্যায় যার জন্য গুরু কৃপাচার্য অস্ত্র ধারণ করেছেন কৌরব পক্ষে? অন্তত আমায় বলো তুমি, আমি আমি কেন কৌরব পক্ষে? কোন অপরাধে আমার জননী, আমার গর্ভধারিণী আমায় পরিত্যাগ করেছেন? কোন অপরাধে? শিশুর মুখের প্রথম বোল যখন ফোটে, সে মা মা বলে কাঁদে, হাসে, স্তন্যদায়িনী মা তখন আকাশের চাঁদ এনে দেন সেই অবোধ শিশুর হাতে।

0: মার বুকে মুখ গুঁজে শিশু পেয়ে যায় তার সব সান্ত্বনা, সব প্রশ্নের উত্তর। আর আমি আমি আমার আমার কোন অপরাধে আমার কুমারী জননী লোকলজ্জার ভয়ে দাসীর হাত দিয়ে মঞ্জুরায় ভরে আমায় ভাসিয়ে দিলেন জলে? কোন অপরাধে এই অনিশ্চয়ের উদ্দেশ্যে, এই সংশয়ের উদ্দেশ্যে সঙ্গে দিয়ে দিলেন একটা অপূর্ব অনুবদ্ধ পরিচয়। আমি কানি, আমি কত্তক, আমি সুত পুত্র, কোন কোন অপরাধে আমার আমার এই অস্তিত্বহীনতার সংকট বল। দয়া পরবশ হয়ে অধীরথ সুত যায়া রাধা আমাকে বুকে স্থান না দিলে সেদিনই হয়তো কর্ণ নামক এই লজ্জার পরিসমাপ্তি ঘটত। হ্যাঁ লজ্জা, আমি ভারতের লজ্জা, ভারতের লজ্জা, আমি মহাভারতের লজ্জা। কিন্তু এই লজ্জা কি তোমাদের লজ্জা নয়? তোমরা যারা সৃষ্টি করেছো ব্রাহ্মণ্যবাদ, তৈরি করেছো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের চতুর্বর্ণ, চতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণাকর্মণি বিভাগ, এ তোমাদের গ্লানি নয়। অস্ত্র পরীক্ষার দিন আমার যোগ্যতা ও পরাক্রমের কাছে অর্জুনের পরাজয় অপরিহার্য জেনে আমায় অস্ত্র ধারণ করতে দেননি গুরু দ্রোণাচার্য। কারণ কারণ আমি সুতপুত্র। চমৎকার চমৎকার চমৎকার তোমার মহিমা, হে ব্রাহ্মণ্যবাদ চমৎকার। তোমরা এক মুখে উচ্চারণ করো জাবালার দর্শন, সত্যকামীর দর্শন, আর অন্য মুখে অন্য মুখে বর্জন করো কর্ণকে, কারণ সে কত্তক, সে অন্তজ, সে সুতপুত্র। শুদ্র গর্ভজাত বিদুরের গৃহে তুমি আতপতণ্ডুল গ্রহণ করে তাকে ধন্য করেছ, আর তুমিই বর্জন করেছ রাধেয় কর্ণকে। বিদুরের জ্ঞানার্জনের অধিকার আছে কিন্তু কর্ণের নেই। সুত জাতীয় লোমহর্ষণ সঞ্জয় সৌতির অধিকার আছে শিক্ষার কিন্তু কর্ণের নেই। তাহলে তাহলে কিসের জন্য তোমার চতুর্বর্ণের এই অন্তবর্গের অস্তিত্ব? শুধু আত্মবলিদানের জন্য না, যেমন করে হেড়িম্বা পুত্র অন্তর্বর্গীয় ঘটোৎকচকে আমার একাগ্নিবাণের সামনে হাজির করেছিলে শুধু মৃত্যুবরণের জন্য, সেই সেই ভূমিকা শুধু আমাদের। তোমরা ব্রাহ্মণেরা ক্ষত্রিয়েরা তোমরা থাকবে সমাজের শিরভূষণ হয়ে, আর লক্ষ লক্ষ অন্তর্বর্গীয় মানুষ। কৃষ্ণ কৃষ্ণ একবার পিছন ফিরে তাকাও, দূরে আরো দূরে দূরে দেখতে পাচ্ছ? ওই ওই যারা যারা পদাতিক, যারা জীর্ণ বসন, যারা ধুলি ধূসর গাত্র, যারা প্রাণ দিচ্ছে হাজারে হাজারে, তারা ব্রাহ্মণ না, তারা ক্ষত্রিয় না, শুধু প্রাণ দেবার জন্য তাদের। যুগাবতার যুগাবতার তুমি নিজে কখনো অতীতের দিকে তাকিয়ে দেখো নি না, পিছন ফিরে দেখো নি না? মনে পড়ে না সেই দিনের কথা যখন তোমার ক্ষত্রিয় পিতা বসুদেব তোমায় কংসের হাত থেকে বাঁচানোর জন্য রেখে এসেছিলেন বৃন্দাবনের গোপগৃহে? মনে পড়ে না না গোপজননী যশোদার স্নেহ কিংবা ক্ষীর দুগ্ধ নবনীর কথা? ভুলে গেলে এত তাড়াতাড়ি? ভুলে গেলে গোপুবালা বৃষভান সুতাঙ্কান্তা শ্রীমতী রাধারানীকে? তুমি ক্ষত্রিয় বংশে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছ, কিন্তু লালিত হয়েছ গোপগৃহে, কিন্তু তবু তুমি ক্ষত্রিয়। আর আমি ক্ষত্রিয় গৃহে জন্মগ্রহণ করেছি, ক্ষত্রিয় মাতার গর্ভে, কিন্তু সুত গৃহে লালিত, অতএব আমি সুত পুত্র। আমি কৃতক, আমি অন্তজ। বাসুদেব এই উঁচু নিচুর বিচার কে কে করবে? তুমি তুমি করবে বিচার। তুমি তুমি একদিন ব্রাহ্মণের ছদ্মবেশে আমার কাছে উপস্থিত হয়েছিলে, প্রার্থনা করেছিলে আমার কবজ কুণ্ডল, মনে পড়ে? আমি জানতাম এক ভয়ঙ্কর খেলা, মৃত্যুর সঙ্গে খেলা, তাও তোমার ইচ্ছা পূরণ করেছিলাম আমি। সেই দিন আমার পরিণতি জানতে আমার কিন্তু বিলম্ব হয়নি। আমি আমার একমাত্র পুত্র বৃষকেতুকে পর্যন্ত বলি দিয়েছিলাম তোমাদের ব্রাহ্মণ্যবাদী চাহিদার কাছে, দিইনি? দয়া করে তোমরা উপাধি দিলে দানবীর, কে চায় তোমাদের এই করুণা এই দাক্ষিণ্য?
1: সূতপুত্রের অস্ত্র ধারণের অধিকার নেই, প্রেমের অধিকার নেই, জীবিকার অধিকার নেই, জীবনের অধিকার নেই, শুধু অধিকার আছে দানের। না আরে দানবীর, এই জন্যেই ব্রাহ্মণ্যবাদের এই এত ক্লেদ।
0: ক্লেদ, ক্লেদ, এই ক্লেদের প্রতি ঘৃণায় পাঞ্চাল রাজকন্যা দ্রৌপদী আমায় প্রত্যাখ্যান করেছেন। বীরত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও আমি বর্জিত হয়েছি, আমি ত্যক্ত হয়েছি। কেন, কেন বাসুদেব, কেন বলো? তোমার অনার্য রমণী জাম্বুবতীর পাণিগ্রহণে আপত্তি নেই, তাহলে পাঞ্চালী আমার পাণিগ্রহণ করতে পারেন না কেন? চাতুর্বর্ণং মায়া সৃষ্টম, বলো ধর্মের উদ্গাতা। যাবতীয় বঞ্চনার যুপকাষ্টে বলি হবে শুধু কর্ণ না, সে সূত পুত্র, সে কর্তক। দয়া করে, দয়া পরবশয়ে দুর্যোধন যদি সামান্য অঙ্গরাজ্যের রাজত্ব দিয়ে আমার সম্ভ্রম রক্ষা না করতেন, আমি জানি দুর্যোধন কপটাচারী, সে অধার্মিক, কিন্তু তিনি প্রথম স্বীকার করেছেন আমার পরিচয়ের গভীরে কোনো স্বকীয়তা আছে। চারিদিকে সভাকক্ষে যেদিন ঘৃণার নিষ্ঠিবন আর নিন্দা বর্ষিত হচ্ছিল আমার উদ্দেশ্যে, সূতপুত্র, সূতপুত্র, দিক দিক দিক, তোমার কৃপায় পঙ্গু গিরি লঙ্ঘন করে হে মধুসূদন, কিন্তু সূতপুত্র সামান্য সহানুভূতি পায় না। মরুভূমির তপ্ত বালুকণার মতো তার দিকে নিক্ষিপ্ত হয় শুধু ঘৃণা, অপযশ, ক্লেদ, অবজ্ঞা। এই ক্লেদের থেকে তুলে, এই পঙ্কু থেকে তুলে কোনোদিন তো আমায় পঙ্কজ করে তুলুনি। দুর্যোধনের বন্ধুত্বকে আমি উপেক্ষা করব না বলেই তার পাশে থেকেছি। দূত ক্রীড়ায় পরাজিত পাণ্ডবদের লাঞ্ছনা দেখে আমি হাহা করে হেসেছি, কিন্তু অন্তঃপুরবাসিনী দ্রৌপদীর নিগ্রহ দেখে সভাকক্ষ ত্যাগ করেছিলাম, শুধু নারীত্বের অবমানও না দেখে। কই সেদিন তো সামান্য স্বস্তি বাক্য উচ্চারণ করনি তুমি যুগাবতার। আমি প্রতিজ্ঞা করেছিলাম অর্জুন ছাড়া কোনো পাণ্ডবের প্রতি অস্ত্র ধারণ করব না, আমি পালন করেছি সেই প্রতিজ্ঞা। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব এদের প্রত্যেককে আমি বিঘত্ত রুখতে পেয়েছিলাম। হ্যাঁ, যে কোনো মুহূর্তে পারতাম তাদের হত্যা করতে, কিন্তু করিনি, আমার বন্ধু দুর্যোধনের অনুরোধ সত্ত্বেও করিনি। কই তখন তো পাশে দাঁড়িয়ে বলনি, এ তোমার মহত্ত্ব সূতপুত্র, তোমার কি একবার মনে হয়নি মানবতার প্রতি এই লাঞ্ছনা, এ যে অসম্মান? তুমি অর্জুনকে শিখিয়েছো, সবাইকে শিখিয়েছো, যাচ্ছাপি সর্বভূতানাং বীজং তদমহর্জুন না তদস্তিবি না যৎসন্ময়া ভূতং চরাচরম। বা বা বা বা, সর্বভূতের বীজ তুমি, অথচ তুমি কর্ণের বীজ নও, শুধু পাণ্ডবের বীজ। তোমার দর্শনে একজন হন্তব্য, অন্যজন ঘাতক, কি চমৎকার বিভাজন তোমার, নিপুণ প্রত্যাখ্যান। গুরুদ্রোণ আমায় অস্ত্র শিক্ষা দিতে অসম্মত হলেন, আমায় প্রত্যাখ্যান করলেন, যেমন করে তিনি প্রত্যাখ্যান করেছিলেন নিষাদ একলব্যকে, তার বৃদ্ধাঙ্গুষ্ঠ গুরুদক্ষিণা হিসেবে গ্রহণ করে তার সারা জীবন, তার সারা জীবিকাকে অন্ধকারে নিক্ষিপ্ত করে। দ্রোণের কাছে প্রত্যাখ্যাত হয়ে আমি কিন্তু বৃদ্ধাঙ্গুষ্ঠ দক্ষিণা দিইনি, দাহ আর জ্বালা নিয়ে শরণাপন্ন হয়েছিলাম গুরু পরশুরামের। তিনি তখন ক্ষত্রিয় সংহারক, আমি তাঁর কাছে গোপন করেছিলাম আত্মপরিচয়, বলেছিলাম আমি ব্রাহ্মণ। নিপুণ প্রজ্ঞায় তিনি আমায় শিখিয়েছিলেন অস্ত্রবিদ্যা, সমরবিদ্যা। একদিন দিবাভাগে আমার জানুতে মাথা রেখে যখন তিনি নিদ্রামগ্ন, একটি বজ্রকীট আমার রক্ত চুষে খাচ্ছিল। কি প্রবল যন্ত্রণা, কি প্রবল কষ্ট, তবু আমি সামান্য পদচারণা করিনি, পাছে আমার গুরুর নিদ্রা ভঙ্গ হয়। দীর্ঘক্ষণ পর গুরু পরশুরাম সুপ্তোত্থিত হয়ে সেই বজ্রকীটকে দেখলেন, এক দৃষ্টি তারপর চেয়ে রইলেন আমার মুখের দিকে, তারপর বললেন, না না না না না না, তুমি কদাপি ব্রাহ্মণ নও, ব্রাহ্মণের এত সহনশীলতা নেই, ব্রাহ্মণ অসহিষ্ণু অধৈর্য, তারপর আমায় অভিশাপ দিলেন, তুমি মিথ্যাচার পূর্বক আত্মপরিচয় গোপন করে আমার কাছে অস্ত্র শিক্ষা করেছো, এই কপটচারিতার জন্য তোমায় অভিশাপ দিচ্ছি, জীবনের চরমতম মুহূর্তে তোমার রথচক্র গ্রাস করবে মেদিনী। আমার চোখের সামনে ধীরে ধীরে আমার রথের চাকা তলিয়ে যাচ্ছে মেদিনীর গর্ভে, আমিও তলিয়ে যাচ্ছি কালের গর্ভে।

0: হচ্ছে সাপদের মতো। বড় শান্ত, বড় সৌম্য, বড় সুন্দর মৃত্যু।
1: আচ্ছা পুরুষোত্তম, পুরনো বসন ফেলে কোন নতুন বসন আমি পরব বলতে পারো? আমি রাধেয়, আমি সুতপুত্র, দারিদ্র আমার অঙ্গভূষণ। শৈশবে মাতৃস্তন্যের পরিবর্তে আমি পেয়েছি পিটুলি গোলা। আমার ভ্রাতৃবর্গ, হ্যাঁ আমার ভ্রাতৃবর্গ যখন রাজভোগে পরিপুষ্ট হয়েছেন তখন সামান্য অন্নের জন্য, সামান্য আতপতণ্ডুলের জন্য আমি হাহাকার করে কেঁদে কেঁদে ধূলিশয্যায় ঘুমিয়ে পড়েছি। তবু বলি, যদি কোনো দিন আবার ফিরে আসি পুরনো বসন ছেড়ে, আবার যেন এই ধুলো মাটির পৃথিবীতে আসতে পারি। এই সবুজ মাঠ, আদিগন্ত শ্যামল বনানি, এই নীল আকাশ, এই পুষ্প শোভিত বসন্ত, বৃষ্টি মুখর বর্ষা, আমার এই মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসীদের ভিড়ে যেন মিলে মিশে আমি একাকার হয়ে যেতে পারি। আর যদি কখনো প্রকৃত অর্থে শূদ্র যুগ আসে,
0: শূদ্র যুগ, শ্রীকৃষ্ণ, আমার মায়ের পরিচয় আমি জানি, কেন তিনি জন্মরাত্রে আমাকে ত্যাগ করেছেন আমি তাও জানি। আমি তাকে অপরাধী মনে করি না। তোমাদের সামাজিক অনুশাসনের পাথরের তলদেশ থেকে তার কান্নার হাহাকার আমি প্রতি মুহূর্তে শুনতে পাচ্ছি। আমাকে পরিত্যাগের যন্ত্রণায় তিনি যে কত কাতর, কত আর্ত, আমি জানি, আমি জানি। সেই অনুশোচনায় তিনি জ্বলে পুড়ে খাক হয়ে দূর থেকে সেই অসহায় রমণীকে আমার শেষ প্রণতি জানায়, প্রণাম জানায়। মা, মা গো, আমি আমি তোমার বেদনা বুঝি মা। সত্যি বলছি, কোনো কোনো অভিমান নেই আমার মা, মা কোনো অনুযোগ নেই তোমার প্রতি আমার, বিশ্বাস করো কোনো কোনো অভিমান অনুযোগ নেই।
2: মৃত্যুর আগে একবার,
0: শুধু একবার আমি জানতে চাই আমার পিতৃ পরিচয়। বলো কৃষ্ণ, কে কে আমার পিতা, কি আমার পিতার নাম?
2: সূর্য, সূর্য, সৌরজগতের মহান অধিপতি দেব দিবাকর, চমৎকার, সব পাণ্ডবদের জন্মদাতা মানব পিতা পাণ্ডু, যুধিষ্ঠিরের দেবোৎসর্গ পিতার নাম ধর্ম, আর মানব পিতা পাণ্ডু, ভীমের দেব পিতা পবন দেব, মানব পিতা পাণ্ডু, অর্জুনের দেব পিতা ইন্দ্র, মানব পিতা পাণ্ডু, আর কর্ণের কে কে কে আমার প্রকৃত পিতা, কি আমার পিতার নাম? বলো বলো, আকাশ থেকে নেমে এসে সূর্য কি আমার মাতার গর্ভে? বলো বলো বলো, কি আমার পিতা, কি আমার মানব পিতা, কার কার মুরস জাত আমি, কার কার ক্ষণিক বিচ্যুতির জন্য আমার এই মহান উপাধি আমি কানে আমি কৃতক? বলো বলো, কে কে আমার পিতা, বলো। কানি না দুর্জ বাপি বিজ্ঞ পুত্র কিলশ তাবপি সাবিব সূত সংস্কার বিধি নিশ্চয়। বলো বলো, কে কে কে পিতা, কেন কার পরিচয়ের জন্য আমি আজকে কানিন? কে আমার ললাটে লিখে দিয়েছে এই পরিচয়হীনতার পঙ্কতিলক? কে কে?
0: তবে কি পাণ্ডু, পাণ্ডু কি বিবাহের পূর্বে দেবী কুন্তীর সঙ্গে?
2: কি দাহ, কি জ্বালা,
1: কে যন্ত্রণা, মৃত্যুর পূর্বে তার সন্তান জানবে না পিতৃ পরিচয়। বলো বলো বলো যুগাবতার, বলো আমার পিতৃ পরিচয়, আমার বাবা কে, কে আমার পিতা, আমাকে আলো আলো আলো দাও, আলো দাও, দাও সেই নির্মোক সত্যের সন্তান। বলো বলো যুগাবতার, বলো একবার এক।
0: তুমি তুমি অর্জুনকে দেখিয়েছো বিশ্বরূপ, আমি ঈর্ষা করি না। তুমি সারথ্য গ্রহণ করেছো পাণ্ডব পক্ষের, তুমি তো প্রতিজ্ঞা করেছিলে পাণ্ডব পক্ষে অস্ত্র ধারণ করবে না, তাও তো হত্যা করতে উদ্যত হয়েছিলে পিতামহ ভীষ্মকে। তুমি হত্যা করিয়েছো বেপথু দ্রোণাচার্যকে একটা কপট যুদ্ধে। না না, কোনো অনুযোগ নেই তোমার প্রতি, শুধু একটি মিনতি রাখো। না না না, ভিক্ষা নয়, ভিক্ষা নয়, প্রার্থনা নয়, একটি কাতর মিনতি। অর্জুনকে দিয়ে আমায় হত্যা করিও না তুমি। ভ্রাতৃহত্যার মতো ঘৃণ্য পাপ এই সংসারে কিছু নেই, এ বড় নিষ্ঠুর অপরাধ। এর ক্লেদ স্পর্শ করে যাবে আগামী ভারতবর্ষকে। কই কই, রামচন্দ্র তো সুগ্রীবকে দিয়ে বালিবধ করাননি, তিনি নিজে হত্যা করেছিলেন।
1: আমি আমি তোমার সামনে বুক

আমি জানি তোমার বিশ্বরূপ দেখার সৌভাগ্য আমার নেই। আমি খনি, আমি কৃতক, আমি চিরবর্জিত, চিরবঞ্চিত। তবু নত জানো একটি মিনতি তোমায় করে কৃষ্ণ, অর্জুন নয়, অর্জুনকে দিয়ে নয়, তুমি নিজে আমায় হত্যা করো, নিজে নিজে। জীবনের কোনো সুখ তো আমি পাইনি, তোমার হাতে মরণের সুখ থেকে আমায় বঞ্চিত করো না যুগাবতার। তুমি তো লীলাময়, তুমি তুমি যশোদার হাতে মাখন খেয়েছো, তার ইচ্ছে পূরণ করেছো, রাস পূর্ণিমায় প্রতিটি গোপিনীর ইচ্ছা পূরণ করেছো, তুমি তুমি শ্রীরাধার ইচ্ছা পূরণ করেছো, গোপবালকেরা শুনতে পেয়েছে তোমার বংশীর ধ্বনি। আমার আমার এই শেষ মিনতি তুমি পূর্ণ করো, পূর্ণ করো মধুসূদন। তোমার শিরভূষণ ওই ময়ূর পুচ্ছ দেখতে দেখতে, তোমার পিতাম্বর দেখতে দেখতে, তোমার তোমার পাঞ্চজন্য নয় তোমার বংশীর ধ্বনি শুনতে শুনতে, আমাকে আমাকে এই দুয়ারটুকু পার হতে দাও, পার হতে দাও যুগাবতার, পেতে দাও মরণের শরণাতীত পবিত্রতম সুখ। হত্যা করো, হত্যা করো আমায় যুগাবতার, তুমি নিজে হাতে হত্যা করো আমায় যুগাবতার পুরুষোত্তম। যদুপতি শ্রীকৃষ্ণ হত্যা করো আমায়, হত্যা করো তুমি।

শুনলেন কবিতার আকাশ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করলেন দেবেশ ঠাকুর। আকাশবাণী মিলনীয়।